নয় নয় করেও আজকের দিনটা কিন্তু নয় নয়। কেন বলছি, তার কারণ আজকে হলো 9th of September, অর্থাৎ 9.9। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে এই যে জোড়া নয়ের সমন্বয় হয়েছে এই দিনটার সঙ্গে, তার সঙ্গে কিন্তু নয়কে নিয়ে কিছু কথা আমার আপনার সঙ্গে শেয়ার করতে ইচ্ছে করছে। তবে নয় মানে শুধুমাত্র যে নয় সংখ্যা তা নয়, এই নয়ের সঙ্গে জুড়ে আছে আরও একটি নয়, অর্থাৎ না। তো এই যাবতীয় নয়কে নিয়ে আমি আজকে আপনার সঙ্গে আড্ডাটা জুড়ে দেবো আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই করব একটা ছোট্ট পুঁচকে ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট .com।

0: what if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরবাসে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি শুনছেন radiobanglanet.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ,

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

নয়। এই নয়ের সঙ্গে যে কত গল্প জড়িয়ে আছে গুণে শেষ করা যাবে না। যেমন ধরুন আমার এক বন্ধু, তো তার জীবনে নয় কিন্তু একটা স্পেশাল রীতিমতন ইন্সপিরেশনের কাজ করে। কিসে ইন্সপিরেশন বলছি, কিন্তু তার আগে আপনাকে জানাই যে রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছেরা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে 9.9 অর্থাৎ 9th of September-এর দিনে আপনার সঙ্গে নয়েকে নিয়ে কিছু কথা শেয়ার করছি। তো আমার যে বন্ধু, তার জীবনে নয়ে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে এক্ষেত্রে নয় কিন্তু সংখ্যা নয়ে না, এখানে নয়ের অর্থ না, মানে ব্যাপারটা হলো সে জীবনে বোধহয় 9000 মেয়েকে প্রপোজ করেছে আর প্রত্যেকে তাকে না বলে দিয়েছে। এবং তার কাছে মনে হয় এই যে প্রত্যেকটি না, সেটা নাকি তাকে আরও দৃঢ় আরও মজবুত হতে সাহায্য করেছে। কিন্তু দুঃখের বিষয়, এই ব্যাপারটা শুধু ওরই মনে হয়, আমাদের কারুর মনে হয় না আর কি। কী আর করব বন্ধু বলে কথা। তো এই নয়কে নিয়েই আমাদের আড্ডাটা জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট .com।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়,
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

নয় কি নিয়ে আমার এক বন্ধুর গল্প একটু আগে আপনার সঙ্গে শেয়ার করলাম, যে মনে করে তাকে দৃঢ় হতে এই নয় অর্থাৎ না সাহায্য করেছে। আবার আমার আরও এক চেনা পরিচিত ভদ্রলোক আছেন জানেন, যার জীবনে নয় একটা মানে কুসংস্কার ডেকে আনে। কী সেই কুসংস্কার বলবো অবশ্যই, কিন্তু তার আগে আপনাকে জানাই যে রেডিও বাংলানাইট.কম এ শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। নয়কে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। তো যে কথা বলছিলাম, এই যে 9 তারিখ কিংবা ধরুন 18 তারিখ কিংবা 27 তারিখ, অর্থাৎ যেগুলো যোগফল করলে দাঁড়াচ্ছে সংখ্যাটা 9, সেখানে আমার সেই চেনা পরিচিত ভদ্রলোক কোনো ভালো কাজ কোনো শুভ কাজ শুরু করেন না। তার কারণ তার মনে হয় এই 9 ব্যাপারটা অত্যন্ত নেগেটিভ একটি ব্যাপার, মানে 9 অর্থাৎ না এই ব্যাপারটাও তো হয়। কাজেই তার কুসংস্কারকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করে আমি একটা ব্যাপার বলতে বাধ্য হচ্ছি, যে এরকম কুসংস্কারের কোনো মানে হয় না। তবুও কি আর বলবো, তো রেডিও বাংলানেট.কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে 9কে নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

0: What if your IT partner cared about more than just IT? At ETOS Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, ETOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. ETOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
4: হারানো দিনের গান থেকে নতুন দিনের গান, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

নয়ের কথা বললেই আমার একটা হারিয়ে যাওয়া ফিলিং হয়, মানে কিছু যেন হারিয়ে গেছে আমাদের জীবন থেকে। কেন বলছি অবশ্যই বলবো, কিন্তু তার আগে আপনাকে জানাই যে রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছের আনা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে নয়কে নিয়ে। তার কারণ আজকে দিনটাই জোড়া নয়ের সমাহার, অর্থাৎ 9/9 তো যে কথা বলছিলাম যে এই যে নয়ের কথাটা বললেই আমার কেমন একটা মনে হয় যে আমাদের জীবন থেকে কিছু যেন একটা হারিয়ে গেছে। মানে ব্যাপারটা হলো, যদি আপনি বাংলায় নয় লেখেন তাহলে ওটা যেরকম দেখতে হবে, বাংলার শব্দমালায় কিন্তু আরও একটি ব্যাপার ছিল, সেটি হলো লি, অর্থাৎ রিয়ের পরে লি, সেটাও দেখতে কিন্তু একদম নয়ের মতোই ছিল, কিন্তু সেই লিয়ের ব্যবহার কিন্তু বর্তমানে হয়ই না, এই লি ব্যাপারটা হারিয়েই গেছে। কাজে এই নয়ে কথাটা উঠলেই আমার নয়েকে দেখে লিকে দেখে মনে হয়, লি তুই কোথায় গেলি। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের আড্ডাটা জারি আছে নয়কে নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আবার অনেকে বলেন যে নয় হলো অ্যাকচুয়ালি স্বাধীনতার মানে, মানে স্বাধীনতার ব্যাপারটা কিন্তু লুকিয়ে আছে নয়ের মধ্যেই। কারণ তাদের বক্তব্য হলো নয় অর্থাৎ না, এই নায়ের মধ্যেই লুকিয়ে আছে অ্যাকচুয়াল স্বাধীনতা, যখন কিনা আপনি স্বাধীনভাবে না বলতে পারবেন, অর্থাৎ না বলতে আপনার কোনো রকম কুণ্ঠাবোধ হবে না, কোনো রকম বাধ্যতা আপনার ওপর কাজ করবে না যে আপনি না বলতে পারবেন না, তখনই আপনি স্বাধীন। তাহলেই ভাবছেন যে নয় ব্যাপারটা ঠিক কতটা সুদূর প্রসারী। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকের ডেটটা হলো 9/9, অর্থাৎ 9th of September। আর সেই জন্য আজকে আপনার সঙ্গে আমি আড্ডাটা জুড়ে দিয়েছিলাম আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে নয়কে নিয়ে। এই নয় অর্থাৎ নয় একটি সংখ্যা, আবার নয় অর্থাৎ নাও বটে। তো এই নয়কে নিয়ে এরকম অনেক কথা, অনেক গল্প আছে যেগুলো কিনা বেশ ইন্টারেস্টিং। তো সেরকমই কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে। তো কেমন লাগলো বলুন তো আপনার, জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডিয়া অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। কিন্তু সময় আজকে একদম শেষ, কাজেই আমাকে থামতেই হবে। খুব ভালো থাকুন আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanet.com।

radiobanglalein.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান দুরিয়া রাতা। প্রত্যেক দিনের মতো এক ঘন্টার আড্ডায় আমি হাজির হয়েছি, আর তার সাথে সাথে অবশ্যই ভালো ভালো খবর, মানে ভালো ভালো ঘুরতে যাওয়ার জায়গা, ভালো ভালো গান, সব কিছু থাকবে আজকের এই দিনে। মন ভালো করার গান, নতুন করে আর এক্সট্রা করে কিচ্ছু বলার নেই, তার কারণ আছে। এটা আমাদের মনটাকে ভালো করার জন্য ভালো ভালো গান অলরেডি আমি সাজিয়ে রেখেছি শুধুমাত্র আপনার জন্য। তাই বেশি কথা বলবো না, যাই একটু আড্ডা। আড্ডার প্রথম ভাগে কী কী রয়েছে সেটার জন্য একটু অপেক্ষা করতে হবে এবং শুনতে হবে রেডিও বাংলা .com মন চক্ষুন নিরুদ্দেশ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem with Ethos services? That level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
5: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে
6: শুনছেন RadioBangladesh.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

radiobanglanei.com এ আমি রূপিনা আছি এবং আজকে মন ভালো করার দিন। আর মন ভালো করার দিন যখনই আসে তখন মনে হয় না ঘুরতে যাওয়ার কথা বলি, ঘুরতে যাওয়ার কথা বলতে শুনতে ঘুরতে গেলে মন ভালো হয়ে যায়। আর সেটা যদি হিমালয়ের কোলে কোনো একটা গ্রামের গল্প হয় তাহলে তো কোনো কথাই নেই। আজকে আপনাকে নিয়ে যাব হিমালয়ের কোলে, কোথায় বলুন তো, একটা ছোট্ট ছবির মতো সুন্দর গ্রাম যার নাম পাবং। আর পাবং এর এই সৌন্দর্য অর্থাৎ গ্রামের সৌন্দর্যে আপনি মুগ্ধ হবেনই।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ঘুরতে যাওয়ার জন্য আমরা পাবং এর কথা বলছি, হিমালয়ের কোলে সেই ছোট গ্রাম পাবং। আর সেখানে যেতে গেলে আপনাকে এনজিপি যেতে হবে। এনজিপি যাওয়ার জন্য যে কোনো ট্রেন আপনি ধরতে পারেন, তারপর আপনাকে গাড়ি বুক করতে হবে কালিম্পং যাওয়ার জন্য। এবং কালিম্পং যাওয়ার পথে আপনার পড়বে সেই পাবং, বা আপনি ওখান থেকেও একেবারে ডাইরেক্ট পাবং যাওয়ার জন্য বুক করতে পারেন। এই যে পাবং, ছবির মতো সুন্দর গ্রাম, এখানে কেন যাবেন? এখানে আপনি নিজের সাথে নিজের সময় কাটাতে যাবেন, নিজেকে এক্সপ্লোর করতে যাবেন পাহাড়ের কোনো একটা কোলে। আর এই পাবং এর সাথে একটাই জিনিস আমার মনে হয় যে অফবিট ডেস্টিনেশনগুলো এক একটা মানুষের কাছে এক এক রকম, কারণ সেই মানুষগুলো সেই অফবিট ডেস্টিনেশনকে নিজের মতো করে এক্সপ্লোর করে। আর পাহাড়ে এই ছোট্ট গ্রাম পাবং কিন্তু ঠিক সেই রকম।

0: what if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
4: আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

বাবুঙের কথা বলছি যখন, তাহলে বলেই দিই বাবুঙের রাস্তা কিন্তু খুব দুর্গম, তাই রাস্তায় কিন্তু বাস চলে না, সার্ভিস ট্রেকার যায়। কিন্তু যদি আপনি চান সার্ভিস ট্রেকারে যেতে, তাহলে আপনি যেতে পারবেন না, কারণ সেখানে বাদুর ঝোলা ভিড়, এবং তার সাথে সাথে অবশ্যই বলবো মেঘলা আকাশ, আর তার সাথে সাথে ঝোড়ো হাওয়া, আর তার সাথে সাথে যদি একটা জায়গায় নেবে নির্জন অরণ্য খুঁজে পান, তাহলে বুঝতেই পারবেন আপনি পৌঁছে গেছেন বাবুং। আর তার কাছাকাছি লেখা থাকবে ওয়েলকাম টু বাবুং ছোট্ট গ্রাম। আর সেই ছোট্ট গ্রামটা ছবির মতো সুন্দর, যেখানে রয়েছে অনেক অনেক সবুজ অরণ্য, বা কোথাও ঘন বাঁশবন, আবার কোথাও রয়েছে হীরের নেকলেসের মতো সাজানো তুষার শৃঙ্গ।

পাহাড়ের কোনো একটা জায়গায় ঘুরতে গেলে সবার আগে আমাদের মন কি টানে কি টানে বলুন তো? ঘুম থেকে উঠবো, জানলাটা খুলে যেন শৃঙ্গ দেখতে পাবো, বরফে মোড়া পাহাড়গুলো। ঠিক সেই রকমই পাবংয়ে গেলে আপনি দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘা 1, 2 এবং কুম্ভকর্ণ ও মা কালু। সেইগুলোর ওপরে যখন সূর্যের আলোর ছটা পড়ে, আহা কি যে দারুণ লাগে! আর যদি কুয়াশা না থাকে তাহলে তো কোনো কথাই নেই, বলে না সোনে পে সোহাগা, ঠিক সেই রকমই। ঠিক সেই রকমই একটা সুন্দর গ্রামের কথা বলছি আপনাকে, যার নাম পাবং। এবং পাবংয়ের সাথে সাথে যদি আরও কিছু ঘুরতে চান, সেখানে রয়েছে চুইকিম এবং চারখোল, এইটাও কিন্তু আপনি দেখতে পারবেন। তারপরে আবার নিজের মতো করে জায়গাটাকে এক্সপ্লোর করে পৌঁছে যেতে পারেন আবার নিজের গন্তব্যস্থলে। আবার চাইলে কালিম্পং অন্য একটা রুট ধরে কার্শিয়াং ঘুরতেই পারেন। তাহলে এই হিমালয়ের কোলে পাবং একটা নতুন কিন্তু ঠিকানা। কেমন লাগলো আজকের আড্ডাটা প্লিজ জানাতে ভুলবেন না, তার সাথে সাথে ফলো করতে ভুলবেন না www.radiobangladesh.com। ভালো থাকবেন।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আজকের আড্ডাটা স্পেশালি কিন্তু অনুগল্প নিয়ে। হ্যাঁ, আজকে নয় নটা গল্প আছে, মানে নরকম আনন্দ আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের এই এক ঘন্টার আসরে। তাহলে দেরি না করে চটপট প্রথম দুটো ছোট অনুগল্পটি শুরু করে ফেলি। প্রথমটা হচ্ছে বৃষ্টি। মাঠের মাঝে একা দাঁড়িয়ে বৃষ্টি, সকাল থেকে গোমড়া আকাশ। অয়ন আসবে আজ দু বছর পর, এতদিন যে জায়গায় এসে ওরা দেখা করেছে সেখানে কথা হয়, দেখা হয় ফোনে। আজ সামনাসামনি রক্ত মাংসের শরীর নিয়ে বিকেল চারটেতেই সন্ধ্যা নেমে প্রায়। দূরে আবছায় অস্বচ্ছ মূর্তি ধীরে ধীরে স্পষ্ট হয়, অয়ন সামনে এসে দাঁড়ায়। বৃষ্টি, কেমন আছো? ভালো। তুমি ভালো না? বৃষ্টির বড় অভাব, আকাশ ভেঙে বৃষ্টি নামে। প্রথমটা তো শুনে ফেললাম, বৃষ্টি। দ্বিতীয়টা গর্ভবতী, যেটা লিখেছেন আজকের এই এক ঘন্টার আসর জমে উঠবে বিমান সাহার অনুগল্প নিয়ে। এবার গর্ভবতী। ঘর থেকে বেরিয়ে দেখে কালো মেঘে আকাশ ছেয়ে আছে, বৃষ্টি নামবে বুঝি। চশমাটা মুছে হালকা পাঞ্জাবি গায়ে হাঁটতে হাঁটতে বড় খালটার ধারে অরিত্র, সোনালী নদীর ধারাই পথে বহুকাল। শীতে শুকনো, গ্রীষ্মে খাঁ খাঁ মরুভূমি। খালের ধারে দাঁড়াতেই ঝমঝম বৃষ্টি এলো। চশমাটা খুলে অরিত্র দু হাত ছাড়িয়ে আকাশের দিকে তাকিয়ে বহুক্ষণ নিচে তাকিয়ে দেখে সামনে নদী। ওইটুকু খাল ফুলে ফেঁপে এক নদীর জন্ম দিয়েছে। অরিত্রর মনে হলো কোনো এক গর্ভবতী নারী। অরিত্রর মনটা ভারী হয়ে উঠল সুদীপ্তার জন্য। ভাবল কালই একবার দেখে আসবে ওকে। সঙ্গে থাকুন, ফিরে আসছি আরো কয়েকটা গল্প নিয়ে, মানে বাকি রইল আরো সাতটা। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, ফিরে আসছি গান মুসাফিরের আড্ডায় আজকে নয় নয় নিয়ে।

0: ব্যাক টু ফিরে এলাম আজকের এই স্পেশাল আড্ডা রেডিও বাংলা নেট ডট কমে। অনুগল্পের আসর নিয়ে আমি শফিক আজ বিমান সাহার অনুগল্প আপনাদের সঙ্গে শেয়ার করছি, এবং এবার যে গল্পটা আপনাদের শোনাবো সেটা কুল। এক মনে তুলি টানে শ্রীনাথ, মাসের ভাড়া বেঁধে কাঁইচি মেরে দাঁড়িয়ে, রঙের ডিব্বা বাঁশের খোঁটায়, হাতে তুলি, লেখাগুলো আরও সুন্দর এই চেষ্টায়। দিনের শেষে 350 টাকা, লেখা যাই হোক না কেন, পয়সার মাপে সৌন্দর্য বেচাকেনা করে না শ্রীনাথ, তাই পেটের ভাত জুটলেই হয়। শ্রীনাথ এক মনে তুলি হাতে, সেদিন এ রাস্তায় মানুষের মিছিল, সামনে বড় মঞ্চ, মুখ্যমন্ত্রীর ভাষণ, দুপুর করাতেই ভিড়ের চাপে বন্ধ কাজ, নিজের অস্তিত্ব খুঁজে পায় না, পরম সুখে ভাসতে ভাসতে বাড়ির পথে শ্রীনাথ। শুনলাম একটা ভিন্ন ধর্মীয় অনুগল্প, যেটি লিখেছেন বিমান সাহা, এবং এই বিমান সাহার আরেকটি অনুগল্প এবার আপনাদের সামনে শেয়ার করছি। শুদ্ধ স্ত্রী মারা যাওয়ার পর অপরেশ আর বিয়ে করেনি, বয়স যে ছিল নাতা নয়, ছেলে ক্লাস 4, মেয়ে 6। আরুতি মারা যাওয়ার আগের দিন পর্যন্ত বলেছে, ছেলে মেয়ে মানুষ করার ঝক্কি তুমি আর বুঝলে কোথায়, তুমি তো অফিস আর বাড়ি। এই কথাটাই অপরেশকে খুঁচিয়ে মারে। আরতি হয়ে আজ কাটিয়ে দিল 20টা বছর। শাস্ত্রে বলে মানুষ আত্মায় বাঁচে শরীরে নয়, মেয়ে উপযুক্ত পাত্রের হাতে আর ছেলের বিদেশে চাকরি। এয়ারপোর্টে ছেলেকে ছেড়ে এসে একান্তে আরতির সামনে দাঁড়িয়ে অপরেশ ঘরের নির্জন কোণে স্পষ্ট শুনতে পায়, ছেলে মেয়ে মানুষ করা তোমার কম্ম নয়, তুমি তো শুধু অফিস আর বাড়ি। মানসিক প্রশান্তিতে সারা মুখ উচ্ছল হয়ে ওঠে অপরেশের, এতদিনে আরতি হয়ে উঠেছে সে।
1: সঙ্গে থাকুন, আবারও ফিরে আসছি খুব তাড়াতাড়ি, কিন্তু এখন অপেক্ষা করছে গান।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি।
2: কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর রে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি।
1: ওরে ও তরুণ ঈশান, বাজা তোর প্রলয় বিশান, ধ্বংস নিশান উরুক প্রাচীর প্রাচীর বেদি।

0: কে সে রাজা, গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে।
1: হা হা পায় যে হাসি ভগবান করবে ফাঁসি, সর্বনাশী শিখায় এহীন তথ্য কে রে।

0: প্রলয় দোলা, ওরে ও পাগলা ভোলা, তেরে রে প্রলয় দোলা,
1: গারদ গুলা জোরসে ধরে হ্যাচ কাটানে, গারদ গুলা জোরসে ধরে হ্যাচ কাটানে,
2: মার হাক হায় দাড়ি হাক, কাঁধে নে দুন্ধু ভিড়াক, ডাক ওরে ডাক, মৃত্যুকে ডাক, জীবন পান।

0: কারারই ভিত্তি নাড়ি, তেরে দেখি ভীম কারারই ভিত্তি নাড়ি।
1: লাঠি মার ভাঙরে তালা, যত সব বন্দিশালায় আগুন জ্বালা, আগুন জ্বালা ফেলো পাড়ি। লাঠি মার ভাঙরে তালা, যত সব বন্দিশালায় আগুন জ্বালা, আগুন জ্বালা ফেলো।

0: ভাষণ বেদি রক্ত জমাট শিকল পূজার ভাষণ বেদি রক্ত জমাট শিকল পূজার ভাষণ বেদি
1: শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট .com। নিরিবিলির খোঁজ কিন্তু আমরা যেমন মানুষেরা করি সেরকম পশু পাখি এরাও কিন্তু খোঁজে একটা সুন্দর নিরিবিলি, একটা নিঃশব্দ জায়গা। যে কোনো প্রেম, যে কোনো ভালোবাসা গভীরে তারা কিন্তু নিঃশব্দই খোঁজে, আর সেখানে কিন্তু সে সুখে শান্তিতে পরম তৃপ্তি নিয়ে এগিয়ে চলে। ভালোবাসা কিন্তু উন্মুক্ত হয়ে গেলে সেটার ভালোবাসা থাকে না, ভালোবাসা তখনই মৃত্যু হয়। যে কোনো ভালোবাসা, গভীর সম্পর্ক, সে কিন্তু নিঃশব্দে আড়ালেই এগিয়ে চলে, নতুন কিছুর জন্ম দেয়। তো আমাদের প্রত্যেকের জীবনে নিরিবিলির ভীষণ অভাব, কারণ এখন আমরা একাকিত্ব বুঝি, কিন্তু সেই একাকিত্বর মধ্যে যে একটা অদ্ভুত নিরিবিলির কোণ আছে সেটাকে খুঁজে বার করতে পারি না। এখন অনেকেই বলেন যে আমরা একাকিত্বে বাস করছি বা ভুগছি, এই যে শব্দটা একাকিত্ব একটা মানুষের জীবনে কখনোই আসে না। কেন বলছি, মানুষ কখনো একা থাকতে পারে না, কিছু না কিছুর সঙ্গে সে যুক্ত থাকে। একাকিত্ব কেন, সে কিন্তু কখনোই কোনো মুহূর্তের জন্য এই পৃথিবীতে কেউ একা নয়। আমি নিজেকে যদি মনে করি আমি একা, তাহলেই কিন্তু আমি একা, আদারওয়াইজ কেউ না কেউ আপনার সঙ্গে কোথাও না কোথাও আছেই। দেখবেন, অনুভব করবেন, নিশ্চয়ই পাবেন। আর যারা ভাবেন যে আমরা সত্যি একাকিত্বের মধ্যে চলে যাচ্ছি, ফ্রাস্ট্রেশনের মধ্যে চলে যাচ্ছি, না, এগুলো মনের ভুল, আমরা আমাদের জায়গাতেই আছি। শুধু কাউকে বিশ্বাস করতে বা কাউকে বুঝতে আমাদের অসুবিধে হচ্ছে, আমরা দূরে সরে যাচ্ছি। একাকিত্ব বা আপনার বা আমার নিজের ভাষায় যে একাকিত্ব শব্দটা, ওটারও বড় করে দেখা দিচ্ছে, আদপে তা নয়। আদপে আমরা নিজেরা নিজেদেরকে দূরে সরিয়ে নিচ্ছি, ভেবে দেখবেন। সঙ্গে থাকুন, আবারও ফিরছি। এই ক্ষেত্রেই বললাম, কারণ এখানে নিরিবিলির ব্যাপারটা জুড়ে আছে। এই নিরিবিলিটা কিন্তু সঠিক নিরিবিলি নয়, যেখানে নিজেকে দূরত্ব তৈরি করছেন অন্যদের সাথে। এখন গান।

শুনছেন ইউক্রেক অন্ত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট ডট কম। আর আড্ডা চলছে আজকে গান মুসাফিরে অনুগল্পের আসর, নটা গল্প নিয়ে আজকের এই স্পেশাল একটা আনন্দের আড্ডা, যেখানে আমরা বিমান শাহর গল্প শেয়ার করছি। চলুন দেরি না করে আমরা একটু দোতলার দিকে যাই। হ্যাঁ, গল্পের নাম দোতলা। পাশের ফ্ল্যাটে বোস কিননি, একই ছেলে, এয়ারপোর্টে হাত নাড়তে নাড়তে বলল, বাবা দোতলাটা সারিয়ে নিও, প্রথম মাসের মাইনে পেয়ে যা লাগে। বোসবাবু আর বোস কিননি সজল চোখে মুখে অহংকারের খুশি নিয়ে হাত নেড়ে বিদায় দিল। অহংকার তো হবেই, আমেরিকায় চাকরি। চোখের জল মুছে এক তৃপ্তিতে দুজনে ফিরে এলো। প্রথম মাসের মাইনে পেয়ে অনেক টাকা পাঠালো, বাড়ির কাছে হাত পড়ল, সুন্দর করে সাজিয়ে তুলল বোসবাবু। বোসবাবু আজ বছর পাঁচেক হলো অবসর নিয়ে বাড়িতে, শেষ এসেছিল বছর দুই আগে। এখন বোসবাবু আর বোসকিন্নির বেশিরভাগ সময় কাটে সান ফ্রান্সিসকোতে। বোসবাবু সাজানো লনে, হেলানো চেয়ারে মুকুন্দপুরে দোতলা বাড়ির ছবি দেখে। আজকে দ্বিতীয় গল্প, বিমান শাহর লেখা, মাহফুজ। ননীগোপাল বিদেশ যাবার আগে জানতো বছর দুই পরে ফিরে আসবে, তাই ব্যবস্থা যা করেছিল তা সবই ছিল অস্থায়ী। বাবা মা তাদের ছেলের ফিরে আসার আশায় ছিল নিশ্চিন্ত। দুবছর পর ননী এলো বাড়িতে, বাবা মা আহ্লাদে ষোলো কানা, সব দায়বার সঁপে মুক্ত জীবনযাপনের আশায়। ননী এসে স্যামুয়েলের খবর নিল, খবরটা পেয়েছিল এক বন্ধুর কাছ থেকে, মৃতদেহ সংরক্ষণের কাজে নিয়োজিত। এবার এসে ননীগোপাল স্যামুয়েলের সঙ্গে আলোচনা করে। যেদিন ননী লগেজের ট্রলিটা টেনে এনে দরজায় দাঁড়ানো গাড়িতে ওঠাল, গোকুল কাকু আর তার স্ত্রী সরজুবালার চোখে জলের পান দেখেছে। দুজনের বয়স এক ধাক্কায় যেমন বেড়ে গেল। গাড়িতে ওঠার আগে ননী বাবা মাকে প্রণাম করে বাবার হাতে একটা চিরকুট দিয়ে বলল, বাবা এ ফোন নম্বরটা রেখে দাও। কেন রে, নতুন ফোন নিয়েছিস? না বাবা, এটা স্যামুয়েলের ফোন, আমি পৌঁছে তোমাকে সব বলব, ভালো থেকো। ননী গাড়িতে ওঠে আর পেছন ফিরে তাকায় না, গাড়ি নজরের বাইরে চলে যায়। সঙ্গে থাকুন, কোথাও যাবেন না, আবারও ফিরে আসছি আবারও আজকের এই স্পেশাল আড্ডা। এবং আজকের এই আড্ডা শেষ করব আরেকটা অসাধারণ বিমান শাহার অনুগল্প দিয়ে। জুড়ে থাকুন, ফিরে আসছি।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে,
1: এই ভালো এই খারাপ, ও প্রেম মানে মিষ্টি পা,
0: ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

ফিরে এলাম গান মুসাফির আড্ডা নিয়ে। আমি সৌভিক, শুনছেন রেডিও বাংলানেট .com। আর আজকের এই আড্ডা শেষ করব একটা অসাধারণ গল্প দিয়ে, অনুগল্প দিয়ে, প্রতিধ্বনি যিনি লিখেছেন, আবারও আজকের এই পুরো অনুষ্ঠানটা জুড়ে যার লেখা নিয়ে কাজ করলাম, বিমান সাহা, প্রতিধ্বনি। 1970 সালে নিলয় ধরা পড়ল, এক বছর জেল হয়েছিল, থাকতে হয়েছিল এক মাস। পুলিশের ভুলের মাশুল গুনতে হয় নিলয়কে। মৃণাল, নিলয়, দীপক, শান্তনু, সুরজিৎ বসে আড্ডা মারত পাড়ার চায়ের দোকানে। সবাই কলেজ পড়ুয়া, নির্ভেচাল আড্ডা। একদিন পার্টির ছেলে বলে তুলে নিয়ে গেল বাড়ি থেকে মাঝরাতে নিলয়কে। খবর পেয়ে বাকিরা, কাকা জেঠা, পিসির বাড়ি পালিয়ে গেল, একমাত্র সুরজিৎ ছাড়া। সেই থেকে দাগা পড়ে গেল নিলয়ের জীবনের পিঠে। পরে জানা গেল একসাথে ওঠা বসা সুরজিৎ ইনফরমারের কাজ করত, কেউ গুণাক্ষরেও টের পায়নি যে ওই খবরটা দিয়েছিল। আজ সুরজিতের বিয়ে, প্রায় 10-12 বছর কেটে গেছে। রাজনীতির আবহাওয়া বদল হয়েছে অনেকটা, সবাই চাকরিতে, এখনো অফিস ফেরত সেই চায়ের দোকানে ওরা আড্ডা মারে। নীলা জেনে শুনেও কাউকে কিছু বলেনি একথা। সুরজিৎ মনে করে আর কেউ জানে না এসব। এই কবছরে পুরনো স্মৃতি অনেকটা চাপা পড়ে গেছে নতুনকে জায়গা করতে গিয়ে, প্রায় বিস্মৃতির গভীরে। বিয়ের আসরে সুরজিৎ সব বন্ধুদের আলাপ করিয়ে দিচ্ছে নতুন বউয়ের সঙ্গে, পাশে গর্বিত স্বামী হয়ে ফটো তুলছে সবাইকে নিয়ে। নিলয় নতুন বউয়ের হাতে উপহার তুলে দিয়ে সুরজিৎকে বলে, তোর বউকে দিলাম, তবে ওর মধ্যে তোর জন্য একটা আছে। বিয়েবাড়ি শান্ত হয়ে গেলে গভীর রাতে সুরজিৎ সবার আগে নিলয়ের সেই গিফট প্যাক খুলল, ভিতর থেকে এক টুকরো কাগজ বার করল, তাতে বড় বড় করে লেখা, 19 জুন, শুক্রবার 1970। এক ছটকায় সুরজিৎ সেই দিনটায় ফিরে গেল। ফুলশয্যার রাজ কখন যে কেটে যায় সুরজিতের জীবন টের পায় না। ভোরের আলো

এতক্ষণ আপনি শুনছিলেন সৌভিকের সঙ্গে গান মুসাফির। এই ঘন্টায় আমি আপনাকে নিয়ে হারিয়ে যাব রং বেরঙের এক নতুন দুনিয়ায়। হঠাৎ হারিয়ে যাওয়া, আচ্ছা আমরা যদি কখনো হঠাৎ করে হারিয়ে যাই কারোর ওপর অভিমান করে, সেই মানুষটা কি আমাদের খুঁজবে? এরকম হয়তো আমাদের সারাক্ষণ আমাদের মাথায় চলে যে যেই মানুষটার ওপর আমি অভিমান করে আছি এবং সেই মানুষটা কি আমাকে খুঁজছে বা খুঁজবে। আপনিও নিশ্চয়ই চাইছেন আপনার প্রিয় মানুষটা আপনাকে খুঁজুক, বা যেই মানুষটার ওপর আপনি অভিমান করে আছেন সেই মানুষটা আপনাকে খুঁজে বেড়াক, আর তার চোখে আপনি সেই খোঁজার স্বাদটা উপভোগ করুন। হয়তো সেই মুহূর্তেই পারবেন না, যখন আপনাকে খুঁজে পাবে সেই মুহূর্তে যখন আপনি আপনার প্রিয় মানুষটা বা যেই মানুষটার ওপর আপনি অভিমান করে আছেন তার চোখে যখন সেই রিফ্লেকশনটা দেখতে পাবেন, সেটার স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। আপাতত একটা গান শুনতে শুনতে হারিয়ে যাই, সঙ্গে আমাদের সেই মানুষটা যার সঙ্গে আমি অভিমানের পাহাড়ে উঠে এক নতুন উদ্দেশ্যে রওনা দিয়েছি। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র radiobanglanet.com এ মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Atos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Atos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.atosservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
4: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
5: আপনি শুনছেন রেডিও বাংলানেট .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

0: ফিরেলাম একটা মিউজিক্যাল ব্রেকের পর। আপনি শুনছেন রং বেরং অ্যানির সঙ্গে। কথা হচ্ছিল হারিয়ে যাওয়া নিয়ে। আমরা সবাই হারিয়ে যেতে ভালোবাসি এবং ছোটবেলায় আমরা সবথেকে বেশি হারিয়ে যেতাম গল্পের বইয়ের পাতায়। গল্পের বইয়ের চরিত্রদের মধ্যে যাপন করে হারিয়ে যেতাম সেই জায়গায়। গল্পের বইয়ের চরিত্রগুলো এতটাই কাছের ছিল এবং মনে হতো সেই চরিত্রটা যেটা আমি পড়ছি সেটা আমি নিজে। আর গল্পের বইতে হারিয়ে গেলে তো কোনো ক্ষতি নেই, কারণ আমরা অনেকেই পড়ার বইয়ের মাঝখানে গল্পের বই রেখে পড়তাম। আর এটা টের পাওয়ার সাধ্য হয়তো বাবা মায়েরও সেই সময় থাকতো না, বুঝে হয়তো ঠিকই যেত, কারণ মনে মনে পড়াটা ছোটবেলায় নট অ্যালাউড ছিল। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং। ফিরছি আরও কিছু গানের সঙ্গে। শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।
1: ও জীবন ছাড়িয়া যাস নে মোরে,

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। কি তৈরি? তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।

ছোটবেলায় যেই ব্যাপারটা সবথেকে বেশি ভয় করত, বড় হওয়ার পর সেই বিষয়টাকেই আলিঙ্গন করতে ইচ্ছে করে, অর্থাৎ হারিয়ে যেতে ইচ্ছে করে। বড় হওয়ার সাথে সাথে আমাদের অনেক রকম প্রেশার আসে, কাজের প্রেশার, পরিবারের প্রেশার, প্রেমিক প্রেমিকার প্রেশার, যে প্রেশারটা ভীষণভাবে আমাদের হন্ট করে কিছু কিছু সময়, সব ক্ষেত্রে নয়, বিয়ের প্রেশার, কোনো না কোনো প্রেশার ঠিক আসছেই। আর যখনই প্রচুর প্রেশার আসে তখন মনে হয় একটু হারিয়ে যাই, একটু কোথাও নিজের মতো সময় কাটাই, একবার হলেও মনে হয় সব কিছু ছেড়ে হারিয়ে যাই। আমার তো ভীষণ হারিয়ে যেতে ইচ্ছা করে পাহাড়ে, কারণ পাহাড়ের সঙ্গে একটা অদ্ভুত সখ্যতা আছে, একটা অদ্ভুত বন্ধুত্ব আছে আমার। আমার খুব ইচ্ছে করে আমি একা পাহাড়ে যাব এবং আমার যত মনের কথা সব আমি পাহাড়কে গিয়ে জানাবো। পাহাড় কিন্তু কখনো কাউকে ফেরায় না। আচ্ছা, আপনি কি কখনো পাহাড়ে হারিয়ে গেছেন, বা এমন কোনো মানুষের সঙ্গে পাহাড়ে গেছেন যেখানে আপনাকে খুঁজে পেতে কেউ চায়নি, বা আপনি কাউকে ধরা দিতে চাননি? শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর,
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি,
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
0: কথায় কথায়, কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

আপনিও নিশ্চয়ই হারিয়ে গেছেন গান শুনতে শুনতে। হ্যাঁ, আমাদের জীবনে এরকম অনেক মানুষ আছে যাদের কণ্ঠস্বর শুনলেই আমরা হারিয়ে যাই এক অন্য জগতে। কখনো গান শুনে হতে পারে, কখনো কবিতা শুনতে শুনতে হতে পারে, কখনো গল্প শুনতে শুনতে হতে পারে। কণ্ঠস্বরে অদ্ভুত মাদকতা থাকে, সেই কণ্ঠস্বর শুনলে আমাদের হারিয়ে যেতে ইচ্ছে করে। আচ্ছা, আপনারও নিশ্চয়ই এমন কোনো মানুষ আছে যার কণ্ঠস্বর শুনলে আপনি হারিয়ে যান, মনেই হচ্ছে একটু যদি জানাতে পারতাম অ্যানিকে, জানিয়ে দিন না আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে 4475039657 এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান আপনি কার কণ্ঠস্বর শুনলে হারিয়ে যান নিজের মতন করে। শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন রেডিও বাংলা নেট .com মন যখন নিরুদ্দেশ। অনেক সময় আমরা বিশেষ কোনো মানুষের ভাবনায় হারিয়ে যাই, সেই মানুষটাকে কল্পনায় নিয়ে আমরা হারিয়ে যাই, বা এমন কোনো জায়গায় নিজেকে নিয়ে উপস্থিত হই সেখানে হয়তো সেই মানুষটার কোনো অস্তিত্বই নেই কিন্তু তাও হারিয়ে যাই। এরকম হারিয়ে যাওয়ার নানান গল্প নিশ্চয়ই আপনারও আছে, আমাকে লিখে জানান 4475039657 12 আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনি আমাকে জানাবেন আপনি ঠিক কী কীভাবে কোন জায়গায় হারিয়ে গেছেন। এবার সময় এসেছে আমার হারিয়ে যাওয়ার, কারণ সময় বলছে এই একটা ঘন্টা শেষ। তাই আবার আসবো আগামীকাল আপনার সঙ্গে আড্ডা দিতে, আপনার হারিয়ে যাওয়ার গল্প শুনতে। ততক্ষণ পর্যন্ত ভীষণ ভালো থাকবেন আর আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাতে থাকবেন আপনি কিভাবে কোথায় হারিয়ে গেছেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিশ্চয়ই আপনার মনে আছে, তাও একবার মনে করিয়ে দিই 4475039657 12। তাহলে আজ আসি, কাল আবার কথা হবে। শুনতে থাকুন রেডিও বাংলা নেট .com মন যখন নিরুদ্দেশ।

গরমে তেষ্টা মেটাতে কিংবা বার্গার বা ফ্রাইজের সঙ্গে যদি পাশে থাকে একটু ঠান্ডা পানীয়, তাহলে তো কথাই নেই। আর এই ঠান্ডা পানীয় বললেই প্রথমেই যে কথাটি মনে পড়ে যায় সেটি হলো কোকাকোলা, সেই কোকাকোলার জগৎ। আর সেই কোকাকোলা মিউজিয়াম নিয়েই আমরা আজ কথা বলবো আমাদের পপকর্নের আড্ডায়। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, সঙ্গে আমি অনামিকা। আমাদের আজকের পপকর্নের আড্ডায় আমরা গল্পে গল্পে সোজা চলে যাব একেবারে আমেরিকার জর্জিয়ার ক্যাপিটাল অ্যাটলান্টাতে, যেখানে রয়েছে কোকাকোলা মিউজিয়াম বা ওয়ার্ল্ড অফ কোকাকোলা, যেখানে কোকাকোলার উৎপত্তি। আর সেখানেই রয়েছে সেই কোকাকোলার উৎপত্তির পেছনে লুকিয়ে থাকা সব ইতিহাস। আর সেই সব কিছু নিয়েই আমরা আজ কথা বলবো আমাদের পপকর্নের আড্ডায়। তাই অবশ্যই সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
4: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
5: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

কোলা বললেই মাথায় আসে কোকা কোলার কথা। আর সেই কোকা কোলার ইতিহাস রয়েছে কোকা কোলা মিউজিয়ামে। ওয়ার্ল্ড অফ কোকা কোলা রয়েছে ইউএস এর অ্যাটলান্টাতে। আর আজ আমরা গল্পে গল্পে রয়েছি সেই কোকা কোলার মিউজিয়ামে। শুনছেন রেডিও বাংলানেট.কম, আর সঙ্গে রয়েছি আমি অনামিকা পপকর্নি। এই যে আমরা কোকা কোলা মিউজিয়ামের কথা বলছি, এটি রয়েছে একেবারে অ্যাটলান্টা শহরের মাঝখানে, যেখানে আমরা বলছিলাম জর্জিয়া অ্যাকোরিয়ামের কথা, ঠিক তার পাশেই কোকা কোলা মিউজিয়াম। আর তার উল্টো দিকে রয়েছে অলিম্পিক পার্ক, যেখানে 1996 সালে হয়েছিল অলিম্পিক গেমস। আর এই কোকা কোলা যে মিউজিয়ামটি, সেটি 20 একর এর একটা কমপ্লেক্স, আর সেটা তিনতলা বিল্ডিং। আর সেইখানে রয়েছে কোকা কোলার পুরো ইতিহাস, যেখানেই এই কোকা কোলার জন্ম। সেই যে এক ভিন্ন স্বাদের অসম্ভব, একেবারে যাকে বলে জনপ্রিয়তার শীর্ষে, সেই যে একটা সফট ড্রিঙ্ক তৈরি হয়েছিল, সেই সব কিছুই রয়েছে তার ইতিহাস নিয়ে এই মিউজিয়ামে। আর সেই সব গল্প শেয়ার করব আপনার সঙ্গে। তবে এখন শুনব গান, ফিরছি গানের ওপারে আমি অনামিকা পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম, মন যখন নিরুদ্দেশ।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়,
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

1886 সালে ডক্টর জন এস পেম্বারটন, যিনি একজন অ্যাটলান্টার ফার্মাসিস্ট, তিনি এমন এক অদ্ভুত সফট ড্রিঙ্ক তৈরি করেন, এক বিশেষ ফ্লেভারযুক্ত সিরাপ ব্যবহার করে, যেটা বিপুলভাবে জনপ্রিয় হয়েছিল, আর সেটাই হলো কোকাকোলার জন্ম। আর সেই কোকাকোলা, যার আস্ত একটা মিউজিয়াম রয়েছে ইউএসএর অ্যাটলান্টা শহরে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আর আমি অনামিকা রয়েছি পপকর্ন নিয়ে। আর আজকের পপকর্নের আড্ডায় আমরা কথা বলছি এই কোকাকোলা মিউজিয়াম নিয়ে, যেখানে রয়েছে কোকাকোলার জন্মের ইতিহাস, কিভাবে এই ফর্মুলা তৈরি হয়েছিল আর সেটা কিভাবে লকারে রাখা হয়েছে, সেই সব কিছু রয়েছে এই মিউজিয়ামে। এছাড়াও কিন্তু এখানে রয়েছে দেখার আরও অনেক কিছু, কোকাকোলার যত বিজ্ঞাপন রয়েছে সব কিছুই রয়েছে এখানে। এখানে কোকাকোলার যে বিভিন্ন ধরনের, বিভিন্ন দেশে যে কোকাকোলার রয়েছে তার টেস্ট করার ব্যবস্থাও কিন্তু রয়েছে। কোকাকোলার যে বিভিন্ন ধরনের, বিভিন্ন দেশে যে কোকাকোলার রয়েছে তার টেস্ট করার ব্যবস্থা

কোনোদিন লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.in।

কোকাকোলা বা ওয়ার্ল্ড অফ কোকাকোলা রয়েছে আমেরিকার অ্যাটলান্টা শহরে, আর আজ আমরা পপকর্নের আড্ডায় গল্পে গল্পে পৌঁছে গেছি সেখানে। শুনছেন রেডিও বাংলার .com, আর সঙ্গে রয়েছি আমি অনামিকা। আমাদের আজকের পপকর্নের আড্ডায় আমরা এই যে কোকাকোলা মিউজিয়াম নিয়ে কথা বলছি, যেখানে রয়েছে কোকাকোলার ইতিহাস, কিভাবে এই যে কোকাকোলার ফর্মুলা তৈরি হয়েছে, সেগুলো কি কি, সেখানে কেমিক্যালস তৈরি করার জন্য কি কি কেমিক্যালস ব্যবহার করা হয়েছে, সেই সব কিছুই কিন্তু রয়েছে এখানে। আর এখানে সেই যে ভল্টের মধ্যে কিভাবে কোকাকোলার এই ফর্মুলা রাখা হয়েছে সেটাও খুব সুন্দর করে এখানে দেখানো হয়েছে। এখানে বিভিন্ন ধরনের যে কোকাকোলার বিজ্ঞাপন বহু বছর ধরে যেগুলো চলছে সেগুলোও কিন্তু এখানে দেখানো হয়েছে। এখানে 10 মিনিটের একটা ফিল্মেরও ব্যবস্থা করা হয়েছে যেই কোকগুলো অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড রয়েছে। আর এখানে আরও একটি মজার জিনিস যেটা রয়েছে সেটা হলো টেস্টস অফ দ্য স্টেটস। বিভিন্ন জায়গায় যে 22 রকমের ডিফারেন্ট সফট ড্রিঙ্ক ব্র্যান্ড রয়েছে কোকাকোলার, সেগুলো টেস্ট করার ব্যবস্থা রয়েছে এখানে। আর সেখানে প্রতিটি ফাউন্টেনের মধ্যে সেই ব্র্যান্ডের নাম দিয়ে কোন দেশে সেটা পাওয়া যায় সেটাও কিন্তু লিখে রাখা হয়েছে। কারণ কোনো কোনো ব্র্যান্ড আছে যেগুলো আঞ্চলিকভাবে শুধুমাত্র সেই দেশেই পাওয়া যায়, অন্য জায়গায় পাওয়া যায় না। যেমন ইন্ডিয়া বলে লেখা রয়েছে যেখানে, সেখানে রয়েছে থামস আপ। আর এই যে থামস আপের স্বাদ মনে করতে করতেই বরং চলু শুনে নিই আমরা পরপর দুটো গান, তারপর আবার ফিরছি আড্ডায়। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট .com, মন যখন নির্দেশ।

পরপর দুটো গান শুনে ফিরে এসেছি আমি অনামিকা পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আজকে আমাদের পপকর্নের আড্ডায় আমরা কথা বলছি কোকাকোলা মিউজিয়াম বা ওয়ার্ল্ড অব কোকাকোলা নিয়ে, যেটা রয়েছে ইউএস এর অ্যাটলান্টা শহরে, একদম যেটা জর্জিয়া অ্যাকোরিয়াম নিয়ে আমরা কালকে কথা বলছিলাম। জর্জিয়া অ্যাকোরিয়ামের একদম পাশে এই কোকাকোলা মিউজিয়াম, আর সেখানেই রয়েছে কোকাকোলার ইতিহাস। আর সেই সব গল্প করতে করতেই আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌঁছে গেছি। ঘড়ি বলছে অনামিকাকে আজকের মতো বিদায় নিতে হবে, তবে কথা দিচ্ছি আজকের মতো চলে গেলেও আগামীকাল ঠিক একই সময় আবার চলে আসব আপনার সঙ্গে জমিয়ে আড্ডা দিতে। শোনাব এই আমেরিকার জর্জিয়া রাজ্যের আরও একটি গল্প, পৌঁছে যাব গল্পে গল্পে আমরা সেখানেও। তাই অবশ্যই আমার সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নির্দেশ।

একটা অত্যন্ত বিখ্যাত গানের কথা মনে পড়ছে, জীবন গান গাহে কে যে। কিন্তু আমার মনে হয় যে জীবন গান কিন্তু আমরা অনেকেই বা বলতে গেলে প্রত্যেকেই মাঝে মধ্যে গেয়ে থাকি, কিন্তু তার মধ্যে কয়েকজন রয়েছেন যারা কিনা নিজেদের জীবনটাকেই গান বানিয়ে ফেলেছেন বা গানকেই নিজের জীবন বানিয়ে ফেলেছেন। তো রেডিও বাংলানেট.কম এ শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে 10 তারিখ আপনার সঙ্গে শেয়ার করব 10/10 পাওয়া এরকম কিছু ভদ্রলোক ভদ্র মহিলার কথা, যারা কিনা নিজের জীবনটাকেই গান বানিয়ে ফেলেছেন বা গানটাকেই নিজের জীবন বানিয়ে ফেলেছেন। তো সেরকমই কয়েকজনের কথা আপনার সঙ্গে আজকে থাকবে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরবাসে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি শুনছেন radiobanglanet.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.in।

ধরে কুয়াশা যখন ঘিরে ধরে কুয়াশা যখন কত শত।

গায়ে ভালোবাসা ঠিক যেন সময় ঘড়ির কাটা স্থির নেই ঠিক সরে যায় হো তবু সে সময় ঘড়ি

তো গানকেই নিজের জীবন বানিয়ে ফেলেছেন এমন একজন যাকে কিনা আমরা প্রত্যেকেই চিনি। তবে তার কথা বলতে গেলে কিন্তু তার ডেস্টিনির কথাও আমাদের বলতে হয়। খুব ছোট্ট বয়সে সেই ছেলেটি এক অভিনেতার বাড়িতে গিয়েছিল কাজ করতে। তার কাজ ছিল রীতিমতন কয়লা ভাঙা আর কি। এখন সেই অভিনেতা নিজে একজন সুদক্ষ ক্লাসিক্যাল সিঙ্গার ছিলেন। তিনি প্রত্যেক দিন রেয়াজ করতেন এবং সেই রেয়াজ শুনে শুনে বাচ্চা ছেলেটিও নিজের গলায় গুনগুন করে গেয়ে উঠত। তো সেই বিখ্যাত অভিনেতা, তিনি সেই ছেলেটির মধ্যে ট্যালেন্টটা স্পট করেন এবং তাকে তুলে ধরেন গোটা বিশ্বের সামনে। সেই ছোট্ট ছেলেটির নাম যাকে তিনি প্রতিষ্ঠিত করেছিলেন, সেই ছোট্ট ছেলেটির নাম হলো ভীমসেন যোশী, আর যিনি নিজে একজন বিখ্যাত অভিনেতা এবং সুদক্ষ ক্লাসিক্যাল সিঙ্গার, তিনি হলেন আমাদের প্রত্যেকের পছন্দের, প্রত্যেকের প্রিয় অভিনেতা পাহাড়ি সান্যাল। সত্যি বলতে কি, জীবনটাই গান ছিল এই দুই ভদ্রলোকের, আর গান নিজে এদের খুঁজে নিয়েছিলেন। তো রেডিও বাংলানেট.কম এ আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে এই জীবন গানকে নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে। এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে আপনার সঙ্গে শেয়ার করব এমন একজনের কথা যাকে আমরা খুব একটা কেউ চিনি না, কিন্তু তার দিকে তাকালেও আমার একটা কথাই মনে হয়, জীবন গান। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়,
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

ব্যাক টু ব্যাক গানের এই প্রান্তে রেডিও বাংলানেট ডট কমে শুনছেন জীবন গান। আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আজকে ইচ্ছে ডানার আড্ডার আসরে যে বিষয় নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে সেটা হলো জীবন গান। তো কয়েকজনের দিকে তাকালে আমার ঠিক এই কথাটাই মনে হয় যে তাদের জীবনটা অ্যাকচুয়ালি জীবন গান। তার মধ্যে কিন্তু এক ভদ্রলোক আছেন আমাদের পাড়ায়, তিনি থাকেন, তিনি পেশায় রিক্সা চালক, কিন্তু তার শত অভাব শত কিছুর মধ্যেও তার মুখে কিন্তু হাসি সবসময় লেগে থাকে। হাসি যে সবসময় লেগে থাকে তাই নয়, তিনি রীতিমতন প্রত্যেক দিন সন্ধেবেলার পরে যখন তিনি আর ভাড়া খাটেন না তখন কিন্তু রীতিমতন গান জুড়ে দেন। আর বললে বিশ্বাস করবেন না কিন্তু তার সেই গান শুনতে কিন্তু রীতিমতন ভিড় জমে যায়। তার দিকে তাকালে, তার এই জীবনের দিকে তাকালে আমার একটা কথাই মনে হয়, জীবন গান। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে জীবন গানকে নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.com।

0: আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন। তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: হারানো দিনের গান থেকে নতুন দিনের গান, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আজকে 10th of September, এমন এক গুণী শিল্পীর, এমন এক গুণী মানুষের, এমন এক গুণী গায়কের জন্মদিন, যার গান শুনে আমরা প্রত্যেকে বড় হয়েছি। তিনি হচ্ছেন ধনঞ্জয় ভট্টাচার্য। তো তার জীবনের একটা অদ্ভুত গল্প শুনেছিলাম আমি, যেটা শুনেও আমার মনে হয়েছিল যে তার জীবনকেও কিন্তু জীবন গান বলা যেতে পারে। ধনঞ্জয় ভট্টাচার্য খুব ছোট বয়স থেকেই রীতিমতন রেয়াজ করতেন বাড়িতে। তো যখন একটু বয়স হয়েছে, যখন তিনি রেয়াজ করতেন কিশোর বয়সে, সেই সময় তিনি রেয়াজটা করতেন নদীর পাড়ে বসে, আর নদীর অপর প্রান্তে ছিল একটি জঙ্গল, আর সেই জঙ্গল থেকে হরিণের দল নাকি চলে আসত তার সুরের টানে, তার রেয়াজ শুনবে বলে। আর এই কথাটা পুরোপুরি সত্যি, এবং সেটা জানার পরে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছিল যে ধনঞ্জয় ভট্টাচার্যের জীবনকেও কিন্তু বলা যেতেই পারে জীবন গান। তো রেডিও বাংলানেট.কমে আজকে ওনার জন্মদিনে ওনার জন্য রইল অগাধ শ্রদ্ধা। এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে আমাদের আড্ডাটা জারি থাকবে জীবন গান নিয়ে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

শুধুমাত্র গান গাইবেন বলে, শুধুমাত্র গানে আত্মনিয়োগ করবেন বলে কত মানুষ ঘর ছেড়েছেন জানেন? তার মধ্যে অন্যতম হচ্ছেন আগরতলা ত্রিপুরার রাজকুমার SD বর্মন, আবার আরও একজন কিংবদন্তি মিউজিক ডাইরেক্টর AR রহমান। তিনি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পাশ করার পরেও IT ফিল্ডে যাননি। আবার একজন অত্যন্ত গুণী মানুষ পলাশ সেন, তিনি কিন্তু ডক্টরি পাশ করার পরেও গানকেই বেছে নিয়েছিলেন পেশা হিসেবে। একই কথা বলা যেতে পারে সিধু, অর্থাৎ আমাদের অত্যন্ত পছন্দের সিঙ্গার সিধুদার ক্ষেত্রে। তিনিও কিন্তু ডাক্তারি পাশ করার পরেও গানকেই বেছে নিয়েছিলেন। আবার অনুপম রায় তাকেই বা বাদ দিই কী করে, তিনি তো রীতিমতন IT ফিল্ডে চাকরি করতে করতে চাকরি ছেড়ে দিয়েছিলেন, তার কারণ তিনি গান গাইবেন। আর এদের প্রত্যেকের জীবনকে দেখে আমার জাস্ট একটা কথাই মনে হয়, জীবন গান। তো রেডিও বাংলানেট.com এ আজকে আমাদের ইচ্ছে রানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে, যে আড্ডাটা জারি ছিল জীবন গানকে নিয়ে। এরকম কয়েকজনের কথা আপনার সঙ্গে শেয়ার করলাম, যাদেরকে দেখলে আমার একটা কথাই মনে হয়, তাদের জীবনকে দেখলে মনে হয় তাদের জীবনকে ইজিলি বলা যেতে পারে জীবন গান। তো সেরকমই কয়েকজনের কথা আপনার সঙ্গে শেয়ার করলাম, যারা হয়তো অনেকেই অত্যন্ত বিখ্যাত। আবার কয়েকজনের কথা এরকমও শেয়ার করলাম যাদেরকে হয়তো খুব বেশি মানুষ চেনেন না, কিন্তু এদের প্রত্যেকের জীবনকে দেখেই আমার একটা কথাই মনে হয়, জীবন গান। তো কেমন লাগলো বলুন তো আজকে আমাদের আড্ডা? জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি। খুব ভালো থাকবেন আর অবশ্যই শুনতে থাকবেন radiobanglanet.com।

3 BHK flat, love আজকাল হাম তুম, রেসি দা ডাক্তার র‍্যাট, 100 হজমি বডি ফেল, ওহে কর্পোরেট রাস্কেল, আসলে জিম মরিসন যা, তাই মেট্রো থার্ড রেল, শোয়ের পর শোয়ে সালা বাইপাস হাঁকাবই, গানের পর গান, দাদা একটা চান্স দিয়ে যান,

www.rubinabanglane.com-এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্ধরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতোই এক ঘন্টার গান্ধরিয়ার আড্ডায় আমি হাজির হয়েছি। নতুন নতুন গল্প তো থাকছেই এবং আজকে ওপার বাংলার এমন একটা পদের নাম থাকছে বা এমন একটা সবজি বা মশলা, যেটাই বলি না কেন আমার মনে হয় এখানে কনফিউশন রয়ে গেছে। আপনি শুনলে বুঝতে পারবেন আমি কার কথা বলছি। ঠিক সেরকমই একটা ছোট্ট আড্ডা হতে চলেছে এবং তার সাথে সাথে অবশ্যই ভালো ভালো গানও থাকছে, তাই কোথাও যাবেন না, সঙ্গে থাকুন এবং শুনতে থাকুন রেডিও বাংলানে.com মন যখন নিরুদ্দেশ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বাড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভায়নীর সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The Redspert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
5: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।
6: শুনছেন রেডিও বাংলানেট .com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

radiobanglanei.com এ আজকে ওপার বাংলায় বিখ্যাত চুই ঝালের কথা বলবো। শুধুমাত্র ওপার বাংলা কেন, যারা একটু মশলাদার খাবার খেতে পছন্দ করেন এবং যারা ওপার বাংলার রান্নাকে বেশি ফলো করেন তারা কিন্তু এই চুই ঝালের সাথে ভীষণভাবে পরিচিত। কেন ফার্স্টেই বললাম যে এইটা একটা মশলা নাকি একটা সবজি নাকি লতা পাতা সেটা আপনাকেই বুঝতে হবে। নিশ্চয়ই এখন বুঝতে পেরে গেছেন কার কথা বলছি। এই যে চুই ঝাল সেটা হচ্ছে পান পাতার পরিবারেরই একটা কি বলবো প্রজাতি বলা যেতে পারে। এবং এই যে পাতা যেটার মধ্যে যেটা রান্নায় দিলে একটা অসাধারণ মশলার মতো সুস্বাদু করে ফেলে রান্নাটাকে, এবং তার সাথে সাথে অবশ্যই অনেক শরীরের প্রবলেম কিন্তু নিরাময় করতে সাহায্য করে। কি এই চুই ঝাল এবং কি কাজে লাগে এবং কিভাবে মানুষের উপকার করে সেই নিয়েই আজকের আড্ডা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

এই চুই ছালের বৈজ্ঞানিক নাম হচ্ছে পিপার ছাপা, যা এক ধরনের বিশেষ মশলা এবং যেটা ওপার বাংলা অর্থাৎ বাংলাদেশের দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম অঞ্চলে দেখা যায়। যদি বলি খুলনা অঞ্চল, সেখানেও কিন্তু চুইঝালের কাণ্ড, শিকড় এবং লতা অর্থাৎ পাতাকে ছোট ছোট টুকরো করে মশলা হিসাবে ব্যবহার করা। যদি আপনি নিজের তৈরি মাংস, সেটা হতে যে কোনো ধরনের মাংস, যেই মাংসটা আপনি খেতে পছন্দ করেন, সেটাকে আরও বেশি টেস্টি করতে চান, তাহলে সেখানে যদি আপনি এই যে চুই ঝাল কেটে কেটে দিয়ে দেন, তাহলে কিন্তু একটা অন্য রকম স্বাদ পাবেন। আর যারা ট্রাই করেছেন তারা তো অবশ্যই বুঝতে পেরেছেন, কিন্তু যারা ট্রাই করেননি তাদের জন্য আজকের আড্ডাটা, প্লিজ ট্রাই করে আমার সাথে শেয়ার করতে ভুলবেন না।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস,

0: সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

চুই ঝাল নিয়ে কথা বলছিলাম, এবং চুই ঝাল এমন একটা পাতা এবং এমন একটা গাছ যার শিকড়, যেটার কাণ্ড, যেটার পাতা কিন্তু উপকারে লাগে। এবং কি কি উপকারে লাগে? গ্যাস্ট্রিক সমস্যা যারা সম্মুখীন হয় সেই সমস্যা সমাধান করতে সাহায্য করে, কনস্টিপেশন সমস্যার সমাধান করতে সাহায্য করে, এবং যাদের অরুচি, অনেক সময় হয় না আমরা জ্বরে অনেক দিন ধরে থাকলে আমাদের খিদে আসে না, মুখে রুচি আসে না, সেখানেও কিন্তু চুই ঝাল ভীষণভাবে উপকারী। তার সাথে সাথে আমাদের নার্ভ সিস্টেমের অনেক সময় আমরা কি হয় না, ভীষণ স্ট্রেসের কারণে অনেক প্যালপিটেশন হয় মনের মধ্যে, একটা কেমন যেন খুব চাপ অনুভব হয়, সেক্ষেত্রেও কিন্তু চুই ঝাল অনেক কাংশে সাহায্য করতে সাহায্য করে এবং ঘুমের ওষুধ হিসাবেও কাজ করে এই চুই ঝাল। এই একটাও আমার কথা না, আপনার যদি কোনো প্রবলেম থাকে শরীরে অবশ্যই, যেটা আমি সবসময় আড্ডায় বলে থাকি যে আপনার নিজের পার্সোনাল যে ডক্টর চিকিৎসক তার সাথে কনসাল্ট করেই কিন্তু আপনি যে কোনো খাবার বা কিছু গ্রহণ করবেন। radiobanglanet.com এ আজকে চুই ঝাল নিয়ে কথা হচ্ছে এবং অনেক কিছু আরও বলার বাকি আছে। লাস্টলি একটু যে আড্ডার মুহূর্তটা থাকে, যে মুহূর্তে আমরা দুজন দুজনকে খুব কষ্ট করে টাটা বাই বাই বলি, সেই জায়গাটায় ফিরে আসছি কিনা একটা ছোট্ট গানে ট্রেকে ওপারে।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

radiobanglanei.com এ আজকে একটা অন্য জিনিস জানতে পারলাম, আর যখনই জানতে পারলাম তখনই মনে হলো আপনার সাথে শেয়ার করি। এই চুই ঝালের রান্না কিন্তু আমার খুব খাওয়ার ইচ্ছা। আমরা যখন স্কুলে পড়তাম বা কলেজে যা থাকাকালীন অনেক যারা ওপার বাংলার রান্নাকে ফলো করে বা ওপার বাংলায় তাদের বাড়ি, তারা কিন্তু চুই ঝালের রান্নার কথা ভীষণভাবে বলতো এবং প্রশংসা করতো। আমার সেখান থেকে একটু ইন্টারেস্ট জন্মেছিল, কিন্তু কোনোদিনও আমার নিজের বাড়িতে যেহেতু রান্না হয়নি সেই সুবাদে কোনোদিনও খাওয়াও হয়নি। তো চুই ঝাল নিয়ে অনেক কিছু জানতে পারলাম এবং আপনাকেও জানানোর চেষ্টা করলাম। কেমন লাগলো আজকের রান্নাটা প্লিজ জানাতে ভুলবেন না, এবং তার সাথে সাথে চুই ঝালের যে প্রিয় রেসিপি যদি কিছু থাকে তাহলেও প্লিজ সাজেস্ট করতে ভুলবেন না, আর ফলো করতে ভুলবেন না আমাদের ওয়েবসাইট www.radiobanglanei.com।

0: ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম শুনছেন, আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির শৌভিকের সঙ্গে। তো আজকের আড্ডা স্পেশালি আপনি কিন্তু তালটা ঠিক রাখতে হবে। হ্যাঁ, তাল না ঠিক রাখতে পারলে কিন্তু পড়ে যেতে পারেন। না, ঘাবড়ানোর কিছু নেই, আজকের এই পড়ে যাওয়ার ব্যাপারে কিন্তু আপনি সেরা রাঁধুনি সেটা কিন্তু প্রমাণ করার একটা জায়গা থাকবে। আর এই যদি রাঁধুনির ব্যাপারটাই প্রমাণ করতে না পারেন, তাহলেই কিন্তু আপনি, ওই যে বললাম, পড়ে যাবেন, মানে তাল কাটবে। আজকের আড্ডা তাল নিয়ে, মানে শ্রাবণের হাত ধরে বাজারে তালের প্রবেশ হয় আমরা জানি নিত্যদিন। যারা সবজি নিয়ে বসে তারা ছাড়াও দু একজন মাসি গ্রাম থেকে মাথায় করে তাল নিয়ে আসে। বাবুদের কেউ কেউ তাকিয়ে দেখে, কেউ কিনে, কেউ বা শুধু দাম জিজ্ঞেস করেই চলে যায়। যেমন, কি গো তাল কত? নধুরকান্তি এক একটা তাল 30-40 টাকায় বিক্রয় সেদিন। যেমন আমি বলতে পারেন, এই কিছুদিন আগেই তো জন্মাষ্টমী গেল, মানে আমার সামনেই একজন ভদ্রমহিলা হাতে নিয়ে দরদাম করেও খুব খাটুনি বলে নামিয়ে রেখে চলে গেলেন। দোকানদার বলল,
1: বানাতে একটু কষ্ট হলেও বছরকার দিনে বাচ্চা কাচ্চারা কত খুশি হয়ে খায় বলো তো। হ্যাঁ,
0: সেই জন্য জন্মাষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণ মানে গোপালের ভোগে তালের বড়া দিতেই হয়। আর আমরা জন্মাষ্টমীর পেরিয়ে এসেছি, কিন্তু সেই তালের ব্যাপারটা কিন্তু বছরভর প্রায় থাকে কিছু না কিছু একটা আয়োজনে। আর সেক্ষেত্রে গোপালের ক্ষেত্রে যেহেতু ব্যাপারটা আমরা ভীষণভাবে দেখতে পাই, যে তালের বড়া অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ আকার ধারণ করে। মানে অনেক রান্না থাকে, তো তার মধ্যে তালের বড়া, কলার বড়া, ডালের বড়া, এইসব ব্যাপার জন্মাষ্টমীর ক্ষেত্রে খুব উপযুক্ত। কিন্তু আজকের আড্ডা তালের বড়া নিয়ে, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, আরও অনেক কিছু বলবো এই তাল সম্পর্কে। এখন ওই যে বললাম তাল ধরে রাখার ব্যাপার, নাহলে হ্যাঁ হ্যাঁ, এখন গান।

আপনি শুনছেন radiobanglanet.com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

ব্যাক টু ব্যাক ফিরে এলাম আজকের এই স্পেশাল আড্ডা তালের কথা নিয়ে। তো একটু জন্মাষ্টমীর ওই মুহূর্তটা একটু যেতে ইচ্ছে করছে, কারণ ওই সময়টা না খুব একটা দারুণ ব্যাপার হয়। কারণ গ্রামগঞ্জে সেই সময় ভোরবেলা ঘুম থেকে উঠে তাল কুড়ুনোর একটা ধুম পড়ে যায়, এবং পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকা সারি সারি তাল গাছ থেকে পাকা তাল টুপ করে খসে জলে পৌঁছতে থাকে, এবং একটা আওয়াজ হয় ঢুম করে। আসলে আদুল গায়ে বিচ্ছু ছেলের দল সাঁতার গিয়ে কাড়াকাড়ি করে নিয়ে নেয়, যার হাতে তাল ওঠে সে তখন হিরো। এই যো এই ছুটতে বাড়ি গিয়ে মা ঠাকুরমার হাতে তুলে দেয় সেই তাল, মানে বলা যায় তাল তো একটা অস্কারের মতো, তালস্কার। তো আমরা আজকের এই তাল দিয়ে যেমন তাল ফুরুলি, তাল ক্ষীর, তালের পিঠে, তালের লুচি, সর্বশেষে একটা বলবো যেমন এই তাল ক্ষীরের ব্যাপারটাই বলছিলাম, এটাও কিন্তু বলবো আজকের এই আড্ডায় কীভাবে বানাবেন, অনেক কিছু করা যায়। তো সঙ্গে থাকুন, আবারও ফিরব, আবারও আড্ডা হবে, কিন্তু এখন গান।

ফিরে এলাম আবারও আজকের এই তালের কাহিনী নিয়ে। আমি সৌভিক, আর আড্ডা চলছে গান মুসাফির একটা স্পেশাল আড্ডা তাল নিয়ে। তো তালে তাল দিতেই হবে, নাহলে কিন্তু হারিয়ে যাব। তাই জন্মাষ্টমীর ব্যাপারটাকে একটু তুলে আনা হলো, এবং অবশ্যই এই তালের ব্যাপারটা তো প্রায় মাঝে মধ্যেই চলে, এবং হঠাৎ করেই এমন একটা দিনে হট করে ভাজাভুজি হয়ে গেল এবং তার মধ্যে দেখা গেল একটি তালের বড়া, যেটি কিন্তু সবার মনে, আরে পাওয়াই সময় তালের বড়া ভাবাই যায় না। তো জন্মাষ্টমী স্পেশালি সেই সময় হয়, কিন্তু এখন মাঝে মধ্যেই যখন ওই উৎসব বা বিভিন্ন রকম পুজো বা মেলাতে বিভিন্ন জায়গায় এই তালের ব্যাপারটা কিন্তু আজও আছে। তো একসময় প্রকৃতির নিয়মে সেই তাল থেকে ধূপধাপ করে ঝরে পড়ে মাটির বুকে, মালিক তখন সেই তাল নিজেরাও খায় এবং আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের বিলিও করেন। তালের বড়া শুনলেই কিন্তু জিভে জল আসে, আর তাল আমারও বড্ড প্রিয়, মানে কাছেই দাদার বাড়ি। তো পরের দিনই ছুটলাম সেখানে, ঘরে ঢুকতেই দেখি তাল পাকার মিষ্টি একটা গন্ধ, সেটাও কিন্তু আপনি নাকে পাবেন। যদি তাল এরকম পেকে থাকে না, যেখানে ব্যাপারটা তাল একসঙ্গে নিয়ে বসে, সেখানে একটা অদ্ভুত গন্ধ পাওয়া যায়। কাছে গিয়ে দেখবেন মাঝারি সাইজের তিনটে তাল মুখ কালো করে মেঝেতে থেবড়ে বসে থাকবে, হাত দিয়ে পরক করে বুঝবেন পেকে একবারে টস্ট আসে। তো যাই হোক, যখন পেকে গেছে ব্যাপারটা, তখন তো এর বারবারন্ত হওয়াটাই দরকার, আর সেক্ষেত্রে তখন সেটাকে ভালো করে রেডি করার ব্যাপার থেকে থাকে। আর সবথেকে কঠিন কাজটা হচ্ছে এই ব্যাপারটাকে রেডি করা, মানে এই তাল ঘষতে ঘষতে একদম যাকে বলে খোসা ছাড়িয়ে চুন জলে ভিজিয়ে রাখা, তারপর তালের তিতকুটে ভাবটা কেটে যায়, তারপরেই সেটাকে নিয়ে ব্যবহার হয়। এবং সুন্দর করে যত্ন করে যারা এই তালের বিভিন্ন রকম রেসিপি বানান, এক অদ্ভুত টেস্ট। এবং হয়তো সবসময় আপনি নিজেও বসে পড়বেন যে ব্যাপারটাকে করার জন্য, কিন্তু তার থেকেও যারা এক্সপার্ট, মানে মা ঠাকুরমানা বা তাদের, ওহ অসাধারণ, মানে ওই যে জিনিসটা ওর গন্ধটাই আলাদা। তা আমরা গন্ধে থাকবো, আনন্দেও থাকবো, তালে থাকবো, কাটবো না তাল, তাই তো? সঙ্গে থাকুন, ফিরবো আবার কয়েকটা গানের পর আবারও তালের কথা নিয়ে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম কয়েকটা গানের পর আজকের এই বিশেষ আড্ডা আহা তাল নিয়ে। তো আমাদের এই তাল যে এই করার ব্যাপারটা, মানে ওই আসতে আসতে ঘুষতে ঘুষতে ব্যাপারটার একটা সুন্দর জায়গায় পৌঁছয়, এবং এর থেকে বিরিয়ানি বানানো খুব সহজ, তবুও খাওয়ার লোভটা কিন্তু আমাদের তালের থেকে বড় কিছু হতে পারে না। অবশেষে তিনটে তালের কাঁত বের করে যখন উঠে দাঁড়ালাম বা দাঁড়াবেন আপনিও, তখন নিজেকে মাটুলের বড় দিদি মনে হবে, কারণ বাড়ির গাছের দুটো নারকেল ভেঙে বৌদি কুড়িয়ে দিল, তারপর তালের কাঁথে পরিমাণ মতো নারকেল কোড়া, কলা, চিনি, ময়দা দিয়ে ভালো করে ফেটিয়ে মাখানো হলো। তারপর সেটিকে কড়াইতে সর্ষের তেল গরম হয়ে গেল, যাওয়ার পর সেই মাখা থেকে বড়ার আকারে একটু একটু করে নিয়ে তেলে ছেড়ে দিতে হবে, আর সেগুলো টোপা টোপা হয়ে ফুলে উঠে লেডিকেনির মতো রং ধরতেই আপনি কিন্তু ছাঁকনি দিয়ে টুক করে ব্যাপারটা তুলে নেবেন। তবে এইসব খাবারের সঙ্গে না খেয়ে পরের দিন ঠান্ডা করে বেশি ভালো লাগবে। আর কি ভালো লাগবে সেই নামটাও কিন্তু বলবো, একথাও যাবে না। আবারও ফিরে আসছি কয়েকটা গানের পর আহা তালের কথা নিয়ে, মানে তালের কথা তাল রাখতে না পারলে না হারিয়ে যাবেন, তাই তাল ধরে রাখতে হবে। এখন গানের তালে আমরা পৌঁছব, সঙ্গে থাকবেন।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে। ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, তার আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর আজ আড্ডা চলছে তাল, তালের কথা নিয়ে। তো দেখতে দেখতে আমাদের সময় যেমন শেষের মুখে, ঠিক সেরকমভাবেই আমরা যদি একটু ভাবি, মানে দুটো চারটে করে খেতে খেতে কখন যে পুড়িয়ে যায়, টের পাওয়া যায় না কিন্তু সেই তালও। বিরতির আগে যে আড্ডাটা চলছিল আমাদের তাল ফুরুলি নিয়ে, তো তাল ক্ষীর বানানোর জন্য আগে থেকে খানিকটা তালের কাঁথ সরিয়ে রাখা হয়েছিল এবং অন্য কড়াইতে তার সঙ্গে গুঁড়ো দুধ, চিনি ও নারকেল কুড়া দিয়ে গ্যাসে বসিয়ে ভালো করে নাড়তে নাড়তেই কখন যে সেটা একটা দুর্দান্ত রেসিপিতে তৈরি হয়ে যায় তা কিন্তু একমাত্র জীবের স্বাদই বলতে পারে। তো নাড়তে নাড়তে শুকিয়ে এলে খোয়া ক্ষীর মিশিয়ে নামিয়ে দিলেই তৈরি হয়ে যায় কিন্তু আরেকটা প্রিয় জিনিস, যেটা নিয়ে বলছিলাম, তাল ক্ষীর। তো এমনি এমনি করেই খাওয়া যায় এবং হাতে গড়া নরম নুডির সঙ্গে খেতেও কিন্তু বেশ বেশ ভালো লাগে। তো আমরা যারা তালের ভক্ত, এবং সত্যি কথা বলতে এর তো কোনো সেরকম ওই নির্দিষ্ট দিন নেই, ওই জন্মাষ্টমীর ব্যাপারটা যেটা প্রথমে দিকে বলেছিলাম তা তো ঠিকই, কিন্তু এই ব্যাপারটা খেতে গেলে এরকম নির্দিষ্ট কোনো দিন মেনে ব্যাপারটা হয় না, যখন তখন আয়েস করেই তালের ব্যাপারটা কিন্তু সম্ভব। আসলে তাল তো অহরহ পাহাও যায়, সেক্ষেত্রে এরকম ব্যাপার নেই বছরের একটা সময় তাল পাওয়া যাবে আর পাওয়া যাবে না, বা এরকম একটা ব্যাপারও আর এখন নেই এই সময় দাঁড়িয়ে। তো সেহেতু তাল ক্ষীর আপনি কিন্তু নিজের মতো করে সুন্দর করে যে কোনো উৎসবে ব্যবহারও করতে পারেন। হয়তো হতেই পারে সেটা কোনো জন্মদিনের উৎসব, সেখানেও কিন্তু তাল ক্ষীর খুব যত্ন করে আপনি বানিয়েও নিতে পারেন। তো আমাদের আড্ডা আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে আবার কোনো এক নতুন আড্ডার আসরে। থাকবো আমি সৌভিক গান মুসাফির নিয়ে, ভালো থাকুন আর এভাবেই শুনতে থাকুন 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে .com।

0: আসেন না।
1: কিছু মানুষ সত্যি আমাদের জীবন থেকে হারিয়ে যায়, আর থেকে যায় তাদের দেওয়া প্রিয় নামগুলো, যেগুলোকে আমরা ডাকনাম বলে থাকি। আমার ছোটবেলার সব থেকে প্রিয় বন্ধু যে, সে হারিয়ে গেছে। এক বিশেষ মাধ্যমে কথা হওয়ার সঙ্গে সঙ্গে একটা সময় কথাটা বন্ধ হয়ে গেছে, কিন্তু তার দেওয়া প্রিয় নামটা রয়ে গেছে। আপনারাও নিশ্চয়ই এরকম প্রচুর বন্ধুবান্ধব আছে যারা হয়তো আপনার জীবন থেকে হারিয়ে গেছে, কিন্তু তাদের দেওয়া নামগুলো রয়ে গেছে। আমাকে কিন্তু জানান। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার +447503965712। শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, টাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং। কথা হচ্ছিল ডাক নাম নিয়ে, আর প্রসঙ্গ যখন বন্ধুদের দেওয়া ডাক নাম, সেটা তো মজার হতেই হবে। স্কুল জীবনে আমার মনে আছে আমার নিজের নামে আমাকে খুব কম ডাকা হতো। আমার বেশ কিছু মজার নাম আছে, সেগুলো আমি আপনার সঙ্গে শেয়ার করব। আমার বন্ধুরা মানে আমার সবথেকে প্রিয় যে নামটা ছিল সেটা ছিল গুবলু। গুনু, আলু, এই তিনটে নাম আমাকে স্কুল জীবনে আমার বিশেষ তিনজন বন্ধু দিয়েছিল। তারা হয়তো আজকে আমার জীবনটাকে হারিয়ে গেছে, কিন্তু এই নামগুলো মনে পড়লেই সেই সময়টার কথা মনে পড়ে যায়। আপনিও নিশ্চয়ই শুনে মুচকি মুচকি হাসছেন, কারণ আপনারও স্কুল জীবন হোক বা বাড়িতে প্রচুর মজার মজার নাম আছে নিশ্চয়ই। আমাকে জানিয়ে দিন, হোয়াটসঅ্যাপ নাম্বারটা একবার মনে করিয়ে দিই, +447503965712। ছটপট আমাকে জানিয়ে দিন। আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্দেশ। হ্যাঁ, যেটা নিয়ে কথা হচ্ছিল সেটা হলো ডাক নাম। আরেকটা বিশেষ ব্যাপার ভেবে দেখেছেন, এই যে বাংলা শব্দের একটা আলাদা মাধুর্য আছে। যেমন একটি শব্দ যদি আগে পরে বসিয়ে দিই তাহলে বিষয়টা অন্যরকম হয়ে যায়। মানে যেই মানুষটাকে আপনি ভালোবেসে ডাক নাম দিয়েছেন তার যদি নাম ডাক হয়, মানে একটা শব্দ যদি আমি এদিক ওদিক করে দিই তাহলে আপনি সব থেকে বেশি সেই মানুষটার জন্য খুশি হবেন। ডাক নাম থেকে সেই মানুষটার যখন নাম ডাক হবে আপনার আনন্দটা তার থেকেও দ্বিগুণ হবে। কারণ ডাক নাম আমরা সবাইকে দিই না, খুব প্রিয় মানুষ, খুব কাছের মানুষ, খুব আদরের মানুষদের আমরা সেই নামটা দিয়ে থাকি। শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্দেশ। ফিরছি গানের বিরতির পর।

0: কখনো তুমুল হাসি,
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
0: কথায় কথায়, কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং। ডাক নাম নিয়ে কথা হলেই অনেক কিছু মনে পড়ে যায়। ছেলেবেলার এক বিশেষ কথা মনে পড়ে যায়। আমি যখন দেখতাম ছোটবেলায় আমাকে প্রত্যেকে ভিন্ন ভিন্ন নামে ডাকতো, আমারও খুব ইচ্ছা হতো নিজেকে ভালোবেসে একটা নাম উপহার দিই। আমি ছোটবেলায় নিজেকে ভালোবেসে অ্যানি নামটা উপহার দিয়েছিলাম এবং সময়ের সাথে সাথে বন্ধুরা সেই নামে ডাকতে শুরু করে। আমার ইচ্ছে ছিল যখন আমি রেডিওর এপারে বসে আপনার সঙ্গে কথা বলবো, আপনি আমাকে এই নামে চিনবেন, অ্যানি। আজকে যখন আমি আপনার সঙ্গে কথা বলি, আজকে আমার পরিচয় কিন্তু অ্যানি আপনার কাছে। তাই নিজেকে ভালোবেসে একটা নাম দিয়েই ফেলুন। এখনও যদি নিজেকে ভালোবেসে নাম না দিয়ে থাকেন, এবার থেকে দিয়ে দিন। আর আমাকে জানান আপনি নিজেকে ভালোবেসে কী নাম দিয়েছেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিশ্চয়ই আপনার মনে আছে। যদি না মনে থাকে তাহলে আমি আপনার জন্য আবার বলছি, +447503965712। শুনতে থাকুন রেডিও বাংলা .com। মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট .com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

ফিরে এলাম কয়েকটা গানের পরে। আমি রয়েছি আপনার সঙ্গে অ্যানি রং বেরং নিয়ে। ডাক নামগুলোই ভালোবাসার শিলমোহর। আমার খুব কাছের একজন মানুষ আছে যাকে আমি ভালোবাসার সূর্যমুখী বলে ডাকি। ওর ছোট থেকেই সূর্যমুখী ফুল খুব পছন্দের, আর ও নিজেও ঠিক সূর্যমুখীর মতোই জলজল করে। সেই মানুষটা আমাকে মেঘ বালিকা বলে ডাকে। আপনারও নিশ্চয়ই আপনার বন্ধুদের সঙ্গে এরকম বিশেষ কিছু নাম রয়েছে, আপনি সেগুলো হয়তো জানাতে চাইছেন, আমাকে কিন্তু জানাতে পারেন আমাদের অফিশিয়াল পেজ রেডিও বাংলা নেট, সেখানে যদি আপনার ফলো না করা থাকে তাহলে অবশ্যই এখন গিয়ে একটা ফলো করে দিন, আর আমাকে ঝটপট মেসেজ করে দিন আপনার মনের যাবতীয় কথা। তাহলে আজ আসি, কালকে আমি জানাবো আপনার কোনো ডাক নাম বা আপনার মনের কোনো কথা। শুনতে থাকুন রেডিও বাংলা নেট.com, মন যখন নিরুদ্দেশ।

radiobangladesh.com UK-র একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা চলে এসেছি আমাদের আজকের পপকর্নের আড্ডা নিয়ে। আমরা এই পুরো সপ্তাহই গল্পে গল্পে রয়েছি ইউএসএর জর্জিয়া রাজ্যে, আর সেখানেই আমরা আজকে একেবারে পৌঁছে গেছি সেই রাজ্যের উচ্চতম যে পয়েন্ট, সেই ব্রেসটাউন বোল্টে। আর সেখানে যাওয়ার এবং সেখান থেকে দেখার যে অভিজ্ঞতা, সেই সব কিছুই আজকে শেয়ার করব আপনার সঙ্গে আমাদের পপকর্নের আড্ডায়। তবে তার আগে শুনব গান। চলুন শুনে নিই পরপর তিনটে গান, তারপর ফিরছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। তাই কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com। মন যখন নিরুদ্দেশ।

0: তবে কেমন হতো তুমি বলো তো,
1: তুমি বলো,
0: না না তুমি বলো,
1: না তুমি বলো,
0: তুমি বলো,
1: তুমি বলো,
0: তুমি
1: তুমি বলো,
0: তুমি
1: তুমি।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

উত্তর আমেরিকার দক্ষিণ পূর্ব প্রান্তের রাজ্য জর্জিয়া, আর সেখানকার উচ্চতম পয়েন্ট ব্রাসটাউন বোল্ট, আর সেখানেই আমরা আজকে রয়েছি গল্পে গল্পে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আর সঙ্গে রয়েছি আমি অনামিকা পপকর্ন নিয়ে। আমরা এই যে এই জর্জিয়া রাজ্যের উচ্চতম এই যে পয়েন্টটি, সেই ব্রাসটাউন বোল্ট, সেখানে পৌঁছতে গেলে কি করতে হবে? নিজেদের গাড়ি নিয়ে তো অবশ্যই যাওয়া যেতে পারে, সেখানে রয়েছে পার্কিং লট, সেখানে গাড়ি পার্ক করে সেখানে রেস্টরুম রয়েছে, ফ্রেশ হয়ে নিয়ে তারপর একেবারে পৌঁছে যাওয়া যায় অবজারভেটরি টাওয়ারে। আর সেখানে যাওয়ার জন্য রয়েছে শাটল বাসের ব্যবস্থা, আর যারা হাইকিং করতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু রয়েছে সুবন্দোবস্ত। খুব সুন্দর করে পথ তৈরি করা রয়েছে, তাই অনায়াসেই পায়ে হেঁটেও কিন্তু পৌঁছে যাওয়া যায় সেই উচ্চতম জায়গায়। আর সেখানে গিয়ে কি দেখা যায় সেটাও আমি আপনার সঙ্গে শেয়ার করব। তবে এখন শুনব গান, ফিরছি গানের ওপারে আমি অনামিকা পপকর্ন নিয়ে। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর,
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি,
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
0: কথায় কথায়, কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

ব্রাস টাউন বোল্ট উত্তর আমেরিকার জর্জিয়া রাজ্যের উচ্চতম পয়েন্ট এটি। সমুদ্র তট থেকে প্রায় 5,000 ফুট উঁচুতে অবস্থিত এই জায়গাতে প্রাকৃতিক সৌন্দর্য চোখ জুড়িয়ে যায়। আর সেখানে পৌঁছানোর পরে কি দেখবেন সেই সবকিছু শেয়ার করব আপনার সঙ্গে আমাদের পপকর্নের আড্ডায়। শুনছেন রেডিও বাংলানেট.কম, আর সঙ্গে রয়েছি আমি অনামিকা। এই অবজারভেটরি টাওয়ারের ওপরে রয়েছে একটা অডিটোরিয়াম মতো, যেখানে ফিল্ম দেখানো হয় এই ব্রাস টাউন বোল্ড এর ওপরে, যেখানে এই ব্রাস টাউন বোল্ড সম্বন্ধে আরো ভালো করে জানা যায়। এখানে 4টি সিজনকেই কিন্তু খুব সুন্দরভাবে দেখা যায়, খুব সুন্দরভাবে উপভোগ করা যায়। এখানে রয়েছে নানা প্রজাতির সমস্ত প্রাণীরা। আর এই অবজারভেটরি টাওয়ারের ওপর থেকে পাহাড়ের রেঞ্জটা এত সুন্দর করে দেখা যায়, উত্তর পূর্ব পশ্চিম এই যে 4টি দিকে 4 রকমের সৌন্দর্য যেন আপনার চোখকে একেবারে জুড়িয়ে দেবে। তবে ওই যে ফটো তুলতে কিন্তু ভোলা যাবে না, যদিও বা আপনি ফটো তুলতে তুলতে ক্লান্ত হয়ে যান, কিন্তু আপনার মন ক্লান্ত হবে না এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে। এই ব্রাস টাউন বোল্ড নিয়ে আরো কথা জানবো, তবে এখন শুনবো গান। ফিরছি গানের ওপারে আমি অনামিকা পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম, মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
4: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
5: শুনছেন রেডিও বাংলানেট .com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

রেডিও বাংলানেট ডট কমে শুনছেন পপকর্ন, আর সঙ্গে রয়েছি আমি অনামিকা। আমাদের আজকের পপকর্নের আড্ডায় আমরা কথা বলছি উত্তর আমেরিকার জর্জিয়া রাজ্যের উচ্চতম যে পয়েন্ট ব্রাসটাউন বোল্ট নিয়ে, সেখানে যাওয়ার অভিজ্ঞতা, সেখানে যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা উপভোগ করার অভিজ্ঞতা শেয়ার করছিলাম আপনার সঙ্গে। এখানে এই অবজারভেটরি টাওয়ারের একেবারে ওপরে এখানে কিন্তু একটা মিউজিয়ামও রয়েছে, আর সেখানে ঘুরলে এই ব্রাসটাউন বোল্টের ইতিহাস সম্পর্কে আরও ভালো করে জানা যায়। এবার সব দেখার পরে এবার ফেরার পালা। ফেরার সময় আবার শাটল বাসেও ফেরা যায়, আবার ইচ্ছে করলে এই পাহাড়ি পথ বেয়ে হেঁটেও নামা যায়। আর এই পাহাড়ি পথে হাঁটা একটা মজা হলো, যদিও চড়াই উতরাইয়ে কষ্ট তো আছেই, তার থেকেও যেটা মজার সেটা হলো এখানে এই পাহাড়ি সৌন্দর্য, পাহাড়ি গাছপালা আর বিশেষ করে রডোডেনড্রন ফুলের ওই সৌন্দর্য সব উপভোগ করতে করতে নামা, সেটা যেন নিমেষেই ওই হাঁটার কষ্টটাকে ভুলিয়ে দেয়। সেই সৌন্দর্য উপভোগ করতে করতেই চলুন পায়ে পায়ে আমরা নেবে পড়ি এই অবজারভেটরি টাওয়ার থেকে নিচে। এখন শুনবো গান, দুটো গান শুনেই ফিরছি আবার আমাদের আড্ডায়। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ,

পরপর দুটো গান ছিল আপনার জন্য। গানের পর ফিরে এসেছি আমি অনামিকা আমাদের আজকের পপকর্নের আড্ডা নিয়ে, যেখানে আমরা আজকে কথা বলছি উত্তর আমেরিকার দক্ষিণ পূর্ব দিকের রাজ্য জর্জিয়া আর সেখানকার হাইয়েস্ট পয়েন্ট ব্রাসটাউন পোল্ট নিয়ে। আর এইভাবেই গল্পে গল্পে আমরা পৌঁছে গেছি একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে, যেখানে ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি আজকের মতো চলে গেলেও আগামীকাল ঠিক একই সময় আবার চলে আসব পপকর্ন নিয়ে, আপনাকে শোনাবো এই গল্পে গল্পে আমাদের জর্জিয়া রাজ্যটি ঘুরে দেখার আরো একটি সুন্দর জায়গার গল্প। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com। মন যখন নিরুদ্ধ।

মনের জানালা খুলে দিলাম, দমকা হাওয়া লাগলো এসে, তাই মন কেমনের এলোমেলো ভাবনা ছিল যত উড়িয়ে দিলাম। বারান্দায় এক চিলতে রোদ্দুর, দুটি শালিক কল্প করছে ভারী, আমিও গেলাম গুটি গুটি পায়ে। এবার হবে গল্প, আড্ডা, মজা, বিনোদনের খবর আর গান, এভাবেই গল্প গানে আঁকিবুকি কাটতে সোম থেকে শুক্র পপকর্ন নিয়ে হাজির হয়ে যাব আমি অনামিকা, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk তে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। কি তৈরি তো ব্যাগ ট্যাগ গুছিয়ে নিন এবার?

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলা .com এ, মন যখন নিরুদ্দেশ।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজ পরদেশির সঙ্গে। আরো বিশদ জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়।
4: হঠাৎ সামডে স্মৃতিদের খোসা দিয়ে, সামডে যদি যায় সে এ পথ দিয়ে,
3: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
5: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দ একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ, আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল, আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজ পরদেশির সঙ্গে। আরো বিশদ জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
6: হারানো দিনের গান থেকে নতুন দিনের গান, শুধুমাত্র রেডিও বাংলানে .com এ, মন যখন নিরুদ্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দ একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
4: কথা হোক তোমারও,
5: কথা হোক আমারও,
4: কখনো শৌভিক,
5: কখনো অনামিকা,
4: কখনো মেঠো বাউলের সুর,
5: কখনো সুদূর নীহারিকা,
4: কখনো তুমুল হাসি,
5: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
4: যদি হয় এপারের চিঠি।
5: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
6: কথায় কথায়।
4: কথায় কথায় কথা হোক তোমারও,
5: কথা হোক আমারও।

টিনটিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহা থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

0: বাঙালি মানেই গানের অন্ধভক্ত,
1: কারোর কাছে বাংলা গান মানেই জীবনের উচ্ছ্বাস। আবার কারোর কাছে প্রেমের ফাগুন মাস,
2: প্রেম করেছি করবই তো।
1: কারোর কাছে বাংলা গান এখনো যেন সেই নস্টালজিয়া,
2: তুমি না হয় রহিতে কাছে।
1: আবার কারোর মতে গানে গানে সেই পুরনো দিনে হারিয়ে যাওয়া,
3: একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে।
0: আর এবার সেই সব ভালো লাগা অনুভূতি, রেডিও বাংলা নেট.কম এর নিবেদন, হারানো সুর প্রতি শনিবার শুনতে একদম ভুলবেন না।

একটা অত্যন্ত বিখ্যাত গানের কথা মনে পড়ছে, জীবন গান গাহে কে যে। কিন্তু আমার মনে হয় যে জীবন গান কিন্তু আমরা অনেকেই বা বলতে গেলে প্রত্যেকেই মাঝে মধ্যে গেয়ে থাকি, কিন্তু তার মধ্যে কয়েকজন রয়েছেন যারা কিনা নিজেদের জীবনটাকেই গান বানিয়ে ফেলেছেন বা গানকেই নিজের জীবন বানিয়ে ফেলেছেন। তো রেডিও বাংলা নাইট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে 10 তারিখ আপনার সঙ্গে শেয়ার করব 10/10 পাওয়া এরকম কিছু ভদ্রলোক ভদ্রমহিলার কথা, যারা কিনা নিজের জীবনটাকেই গান বানিয়ে ফেলেছেন বা গানটাকেই নিজের জীবন বানিয়ে ফেলেছেন। তো সেরকমই কয়েকজনের কথা আপনার সঙ্গে আজকে থাকবে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট .com।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি শুনছেন radiobanglanet.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.in।

ঘরে কুয়াশা যখন ঘিরে ধরে, কুয়াশা যখন কত শত

গায়ে ভালোবাসা ঠিক যেন সময় ঘড়ির কাটা স্থির নেই ঠিক সরে যায় হো তবু সে সময় ঘড়ি।

তো গানকেই নিজের জীবন বানিয়ে ফেলেছেন এমন একজন যাকে কিনা আমরা প্রত্যেকেই চিনি। তবে তার কথা বলতে গেলে কিন্তু তার ডেস্টিনির কথাও আমাদের বলতে হয়। খুব ছোট্ট বয়সে সেই ছেলেটি এক অভিনেতার বাড়িতে গিয়েছিল কাজ করতে। তার কাজ ছিল রীতিমতন কয়লা ভাঙা আর কি। এখন সেই অভিনেতা নিজে একজন সুদক্ষ ক্লাসিক্যাল সিঙ্গার ছিলেন। তিনি প্রত্যেক দিন রেয়াজ করতেন এবং সেই রেয়াজ শুনে শুনে বাচ্চা ছেলেটিও নিজের গলায় গুনগুন করে গেয়ে উঠত। তো সেই বিখ্যাত অভিনেতা তিনি সেই ছেলেটির মধ্যে ট্যালেন্টটা স্পট করেন এবং তাকে তুলে ধরেন গোটা বিশ্বের সামনে। সেই ছোট্ট ছেলেটির নাম যাকে তিনি প্রতিষ্ঠিত করেছিলেন, সেই ছোট্ট ছেলেটির নাম হলো ভীমসেন যোশী, আর যিনি নিজে একজন বিখ্যাত অভিনেতা এবং সুদক্ষ ক্লাসিক্যাল সিঙ্গার, তিনি হলেন আমাদের প্রত্যেকের পছন্দের, প্রত্যেকের প্রিয় অভিনেতা পাহাড়ি সান্যাল। সত্যি বলতে কি, জীবনটাই গান ছিল এই দুই ভদ্রলোকের, আর গান নিজে এদের খুঁজে নিয়েছিলেন। তো রেডিও বাংলানাইট.কম-এ আজকে আমাদের ইচ্ছে রানার আড্ডার আসরে এই জীবন গানকে নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে। এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে আপনার সঙ্গে শেয়ার করব এমন একজনের কথা যাকে আমরা খুব একটা কেউ চিনি না, কিন্তু তার দিকে তাকালেও আমার একটা কথাই মনে হয়, জীবন গান। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে রানা, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
0: কথায় কথায়, কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

ব্যাক টু ব্যাক গানের এ প্রান্তে রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন জীবন গান। আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আজকে ইচ্ছে ডানার আড্ডার আসরে যে বিষয় নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে সেটা হলো জীবন গান। তো কয়েকজনের দিকে তাকালে আমার ঠিক এই কথাটাই মনে হয় যে তাদের জীবনটা অ্যাকচুয়ালি জীবন গান। তার মধ্যে কিন্তু এক ভদ্রলোক আছেন আমাদের পাড়ায়, তিনি থাকেন, তিনি পেশায় রিক্সা চালক, কিন্তু তার শত অভাব শত কিছুর মধ্যেও তার মুখে কিন্তু হাসি সবসময় লেগে থাকে। হাসি যে সবসময় লেগে থাকে তাই নয়, তিনি রীতিমতন প্রত্যেক দিন সন্ধেবেলার পরে যখন তিনি আর ভাড়া খাটেন না তখন কিন্তু রীতিমতন গান জুড়ে দেন। আর বললে বিশ্বাস করবেন না কিন্তু তার সেই গান শুনতে কিন্তু রীতিমতন ভিড় জমে যায়। তার দিকে তাকালে, তার এই জীবনের দিকে তাকালে আমার একটা কথাই মনে হয়, জীবন গান। তো রেডিও বাংলা নেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে জীবন গানকে নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
4: হারানো দিনের গান থেকে নতুন দিনের গান, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আজকে 10th of September, এমন এক গুণী শিল্পীর, এমন এক গুণী মানুষের, এমন এক গুণী গায়কের জন্মদিন, যার গান শুনে আমরা প্রত্যেকে বড় হয়েছি। তিনি হচ্ছেন ধনঞ্জয় ভট্টাচার্য। তো তার জীবনের একটা অদ্ভুত গল্প শুনেছিলাম আমি, যেটা শুনেও আমার মনে হয়েছিল যে তার জীবনকেও কিন্তু জীবন গান বলা যেতে পারে। ধনঞ্জয় ভট্টাচার্য খুব ছোট বয়স থেকেই রীতিমতন রেয়াজ করতেন বাড়িতে। তো যখন একটু বয়স হয়েছে, যখন তিনি রেয়াজ করতেন কিশোর বয়সে, সেই সময় তিনি রেয়াজটা করতেন নদীর পাড়ে বসে, আর নদীর অপর প্রান্তে ছিল একটি জঙ্গল, আর সেই জঙ্গল থেকে হরিণের দল নাকি চলে আসত তার সুরের টানে, তার রেয়াজ শুনবে বলে। আর এই কথাটা পুরোপুরি সত্যি, এবং সেটা জানার পরে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছিল যে ধনঞ্জয় ভট্টাচার্যের জীবনকেও কিন্তু বলা যেতেই পারে জীবন গান। তো রেডিও বাংলানেট.কম-এ আজকে ওনার জন্মদিনে ওনার জন্য রইল অগাধ শ্রদ্ধা। এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে আমাদের আড্ডাটা জারি থাকবে জীবন গান নিয়ে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

আপনি শুনছেন radiobanglanet.com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

শুধুমাত্র গান গাইবেন বলে, শুধুমাত্র গানে আত্মনিয়োগ করবেন বলে কত মানুষ ঘর ছেড়েছেন জানেন? তার মধ্যে অন্যতম হচ্ছেন আগরতলা ত্রিপুরার রাজকুমার SD বর্মন। আবার আরও একজন কিংবদন্তি মিউজিক ডাইরেক্টর AR রহমান, তিনি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পাশ করার পরেও IT ফিল্ডে যাননি। আবার একজন অত্যন্ত গুণী মানুষ পলাশ সেন, তিনি কিন্তু ডক্টরি পাশ করার পরেও গানকেই বেছে নিয়েছিলেন পেশা হিসেবে। একই কথা বলা যেতে পারে সিধু অর্থাৎ আমাদের অত্যন্ত পছন্দের সিঙ্গার সিধুদার ক্ষেত্রে, তিনিও কিন্তু ডাক্তারি পাশ করার পরেও গানকেই বেছে নিয়েছিলেন। আবার অনুপম রায় তাকেই বা বাদ দিই কী করে, তিনি তো রীতিমতন IT ফিল্ডে চাকরি করতে করতে চাকরি ছেড়ে দিয়েছিলেন, তার কারণ তিনি গান গাইবেন। আর এদের প্রত্যেকের জীবনকে দেখে আমার জাস্ট একটা কথাই মনে হয়, জীবন গান। তো রেডিও বাংলানেট.com-এ আজকে আমাদের ইচ্ছে রানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে, আড্ডাটা জারি ছিল জীবন গানকে নিয়ে। এরকম কয়েকজনের কথা আপনার সঙ্গে শেয়ার করলাম, যাদেরকে দেখলে আমার একটা কথাই মনে হয়, তাদের জীবনকে দেখলে মনে হয় তাদের জীবনকে ইজিলি বলা যেতে পারে জীবন গান। তো সেরকমই কয়েকজনের কথা আপনার সঙ্গে শেয়ার করলাম, যারা হয়তো অনেকেই অত্যন্ত বিখ্যাত। আবার কয়েকজনের কথা এরকমও শেয়ার করলাম যাদেরকে হয়তো খুব বেশি মানুষ চেনেন না, কিন্তু এদের প্রত্যেকের জীবনকে দেখেই আমার একটা কথাই মনে হয়, জীবন গান। তো কেমন লাগলো বলুন তো আজকে আমাদের আড্ডা, জানান আমাকে। আমাকে মেল করুন id@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার id@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি। খুব ভালো থাকবেন আর অবশ্যই শুনতে থাকবেন radiobanglanet.com।

www.radiobanglanay.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্ধরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতোই এক ঘন্টার গান্ধরিয়ার আড্ডায় আমি হাজির হয়েছি। নতুন নতুন গল্প তো থাকছেই এবং আজকে ওপার বাংলার এমন একটা পদের নাম থাকছে বা এমন একটা সবজি বা মশলা, যেটাই বলি না কেন আমার মনে হয় এখানে কনফিউশন রয়ে গেছে। আপনি শুনলে বুঝতে পারবেন আমি কার কথা বলছি। ঠিক সেরকমই একটা ছোট্ট আড্ডা হতে চলেছে এবং তার সাথে সাথে অবশ্যই ভালো ভালো গানও থাকছে, তাই কোথাও যাবেন না, সঙ্গে থাকুন এবং শুনতে থাকুন রেডিও বাংলানেই.com মন যখন নিরুদ্দেশ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ,

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।
5: শুনছেন রেডিও বাংলানেট .com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

radiobanglanei.com এ আজকে ওপার বাংলায় বিখ্যাত চুই ঝালের কথা বলবো। শুধুমাত্র ওপার বাংলা কেন, যারা একটু মশলাদার খাবার খেতে পছন্দ করেন এবং যারা ওপার বাংলার রান্নাকে বেশি ফলো করেন তারা কিন্তু এই চুই ঝালের সাথে ভীষণভাবে পরিচিত। কেন ফার্স্টেই বললাম যে এইটা একটা মশলা নাকি একটা সবজি নাকি লতা পাতা সেটা আপনাকেই বুঝতে হবে। নিশ্চয়ই এখন বুঝতে পেরে গেছেন কার কথা বলছি। এই যে চুই ঝাল সেটা হচ্ছে পান পাতার পরিবারেরই একটা কি বলবো প্রজাতি বলা যেতে পারে। এবং এই যে পাতা যেটার মধ্যে যেটা রান্নায় দিলে একটা অসাধারণ মশলার মতো সুস্বাদু করে ফেলে রান্নাটাকে এবং তার সাথে সাথে অবশ্যই অনেক শরীরের প্রবলেম কিন্তু নিরাময় করতে সাহায্য করে। কি এই চুই ঝাল এবং কি কাজে লাগে এবং কিভাবে মানুষের উপকার করে সেই নিয়েই আজকের আড্ডা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

এই চুই ছালের বৈজ্ঞানিক নাম হচ্ছে পিপার ছাপা, যা এক ধরনের বিশেষ মশলা এবং যেটা ওপার বাংলা অর্থাৎ বাংলাদেশের দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম অঞ্চলে দেখা যায়। যদি বলি খুলনা অঞ্চল, সেখানেও কিন্তু চুই ঝালের কাণ্ড, শিকড় এবং লতা অর্থাৎ পাতাকে ছোট ছোট টুকরো করে মশলা হিসাবে ব্যবহার করা হয়। যদি আপনি নিজের তৈরি মাংস, সেটা হতে যে কোনো ধরনের মাংস, যেই মাংসটা আপনি খেতে পছন্দ করেন, সেটাকে আরও বেশি টেস্টি করতে চান, তাহলে সেখানে যদি আপনি এই যে চুই ঝাল কেটে কেটে দিয়ে দেন, তাহলে কিন্তু একটা অন্য রকম স্বাদ পাবেন। আর যারা ট্রাই করেছেন তারা তো অবশ্যই বুঝতে পেরেছেন, কিন্তু যারা ট্রাই করেননি তাদের জন্য আজকের আড্ডাটা, প্লিজ ট্রাই করে আমার সাথে শেয়ার করতে ভুলবেন না।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

চুই ঝাল নিয়ে কথা বলছিলাম, এবং চুই ঝাল এমন একটা পাতা এবং এমন একটা গাছ যার শিকড়, যেটার কাণ্ড, যেটার পাতা কিন্তু উপকারে লাগে। এবং কি উপকারে লাগে? গ্যাস্ট্রিক সমস্যা যারা সম্মুখীন হয় সেই সমস্যা সমাধান করতে সাহায্য করে, কনস্টিপেশন সমস্যার সমাধান করতে সাহায্য করে, এবং যাদের অরুচি, অনেক সময় হয় না আমরা জ্বরে অনেক দিন ধরে থাকলে আমাদের খিদে আসে না, মুখে রুচি আসে না, সেখানেও কিন্তু চুই ঝাল ভীষণভাবে উপকারী। তার সাথে সাথে আমাদের নার্ভ সিস্টেমের অনেক সময় আমরা কি হয় না ভীষণ স্ট্রেসের কারণে অনেক প্যালপিটেশন হয়, মনের মধ্যে একটা কেমন যেন খুব চাপ অনুভব হয়, সেক্ষেত্রেও কিন্তু চুই ঝাল অনেক কাংশে সাহায্য করতে সাহায্য করে এবং ঘুমের ওষুধ হিসাবেও কাজ করে এই চুই ঝাল। এই একটাও আমার কথা না, আপনার যদি কোনো প্রবলেম থাকে শরীরে অবশ্যই, যেটা আমি সবসময় আড্ডায় বলে থাকি, যে আপনার নিজের পার্সোনাল যে ডক্টর চিকিৎসক তার সাথে কনসাল্ট করেই কিন্তু আপনি যে কোনো খাবার বা কিছু গ্রহণ করবেন। রেডিও বাংলা নিয়ে .com-এ আজকে চুই ঝাল নিয়ে কথা হচ্ছে এবং অনেক কিছু আরও বলার বাকি আছে। লাস্টলি একটু যে আড্ডার মুহূর্তটা থাকে, যে মুহূর্তে আমরা দুজন দুজনকে খুব কষ্ট করে টাটা বারবার বলি, সেই জায়গাটায় ফিরে আসছি কিন্তু একটা ছোট্ট গানে ট্রেকে ওপারে।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলা net.com, বাংলার গান বাঙালির প্রাণ। শুনছেন রেডিও বাংলা net.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

radiobanglanei.com এ আজকে একটা অন্য জিনিস জানতে পারলাম, আর যখনই জানতে পারলাম তখনই মনে হলো আপনার সাথে শেয়ার করি। এই চুই ঝালের রান্না কিন্তু আমার খুব খাওয়ার ইচ্ছা। আমরা যখন স্কুলে পড়তাম বা কলেজে যা থাকাকালীন অনেক যারা ওপার বাংলার রান্নাকে ফলো করে বা ওপার বাংলায় তাদের বাড়ি, তারা কিন্তু চুই ঝালের রান্নার কথা ভীষণভাবে বলতো বা প্রশংসা করতো। আমার সেখান থেকেই একটু ইন্টারেস্ট জন্মেছিল, কিন্তু কোনোদিনও আমার নিজের বাড়িতে যেহেতু রান্না হয়নি সেই সুবাদে কোনোদিনও খাওয়াও হয়নি। তো চুই ঝাল নিয়ে অনেক কিছু জানতে পারলাম এবং আপনাকেও জানানোর চেষ্টা করলাম। কেমন লাগলো আজকের রান্নাটা প্লিজ জানাতে ভুলবেন না, এবং তার সাথে সাথে চুই ঝালের যে প্রিয় রেসিপি যদি কিছু থাকে তাহলেও প্লিজ সাজেস্ট করতে ভুলবেন না, আর ফলো করতে ভুলবেন না আমাদের ওয়েবসাইট www.radiobanglanei.com।

0: ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট.কম শুনছেন, আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আজকের আড্ডা স্পেশালি, আপনি কিন্তু তালটা ঠিক রাখতে হবে। হ্যাঁ, তাল না ঠিক রাখতে পারলে কিন্তু পড়ে যেতে পারেন। না, ঘাবড়াবেন কিছু নেই, আজকের এই পড়ে যাওয়ার ব্যাপারে কিন্তু আপনি সেরা রাঁধুনি সেটা কিন্তু প্রমাণ করার একটা জায়গা থাকবে। আর এই যদি রাঁধুনির ব্যাপারটাই প্রমাণ করতে না পারেন, তাহলেই কিন্তু আপনি, ওই যে বললাম, পড়ে যাবেন, মানে তাল কাটবে। আজকের আড্ডা তাল নিয়ে, মানে শ্রাবণের হাত ধরে বাজারে তালের প্রবেশ হয় আমরা জানি নিত্যদিন। যারা সবজি নিয়ে বসে তারা ছাড়াও দু একজন মাসি গ্রাম থেকে মাথায় করে তাল নিয়ে আসে। বাবুদের কেউ কেউ তাকিয়ে দেখে, কেউ কিনে, কেউ বা শুধু দাম জিজ্ঞেস করেই চলে যায়। যেমন, কি গো তাল কত? নধরকান্তি এক একটা তাল 30-40 টাকায় বিক্রয় সেদিন। যেমন আমি বলতে পারেন, এই কিছুদিন আগেই তো জন্মাষ্টমী গেল, মানে আমার সামনেই একজন ভদ্রমহিলা হাতে নিয়ে দরদাম করেও খুব খাটুনি বলে নামিয়ে রেখে চলে গেলেন। দোকানদার বলল,
1: বানাতে একটু কষ্ট হলেও বছরকার দিনে বাচ্চা কাচ্চারা কত খুশি হয়ে খায় বলো তো। হ্যাঁ,
0: সেই জন্য জন্মাষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণ মানে গোপালের ভোগে তালের বড়া দিতেই হয়। আর আমরা জন্মাষ্টমীর পেরিয়ে এসেছি, কিন্তু সেই তালের ব্যাপারটা কিন্তু বছরভর প্রায় থাকে কিছু না কিছু একটা আয়োজনে। আর সেক্ষেত্রে গোপালের ক্ষেত্রে যেহেতু ব্যাপারটা আমরা ভীষণভাবে দেখতে পাই, যে তালের বড়া অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ আকার ধারণ করে। মানে অনেক রান্না থাকে, তো তার মধ্যে তালের বড়া, কলার বড়া, ডালের বড়া, এইসব ব্যাপার জন্মাষ্টমীর ক্ষেত্রে খুব উপযুক্ত। কিন্তু আজকের আড্ডা তালের বড়া নিয়ে, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। আরও অনেক কিছু বলবো এই তাল সম্পর্কে। এখন ওই যে বললাম তাল ধরে রাখার ব্যাপার, নাহলে হ্যাঁ হ্যাঁ, এখন গান।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ব্যাক টু ব্যাক ফিরে এলাম আজকের এই স্পেশাল আড্ডা তালের কথা নিয়ে। তো একটু জন্মাষ্টমীর ওই মুহূর্তটা একটু যেতে ইচ্ছে করছে, কারণ ওই সময়টা না খুব একটা দারুণ ব্যাপার হয়, কারণ গ্রামগঞ্জে সেই সময় ভোরবেলা ঘুম থেকে উঠে তাল কুড়ুনোর একটা ধুম পড়ে যায় এবং পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকা সারি সারি তাল গাছ থেকে পাকা তাল টুপ করে খসে জলে পৌঁছতে থাকে এবং একটা আওয়াজ হয় ঢুম করে। আসলে আদুল গায়ে বিচ্ছু ছেলের দল সাঁতার গিয়ে কাড়াকাড়ি করে নিয়ে নেয়, যার হাতে তাল ওঠে সে তখন হিরো। এই যো এই ছুটতে বাড়ি গিয়ে মা ঠাকুরমার হাতে তুলে দেয় সেই তাল, মানে বলা যায় তার তো একটা অস্কারের মতো, তালস্কার। তো আমরা আজকের এই তাল দিয়ে যেমন তাল ফুরুলি, তাল ক্ষীর, তালের পিঠে, তালের লুচি, সর্বশেষে একটা বলবো যেমন এই তাল ক্ষীরের ব্যাপারটাই বলছিলাম, এটাও কিন্তু বলবো আজকের এই আড্ডায় কীভাবে বানাবেন, অনেক কিছু করা যায়। তো সঙ্গে থাকুন, আবারও ফিরব, আবারও আড্ডা হবে, কিন্তু এখন গান।

ফিরেলাম আবারও আজকের এই তালের কাহিনী নিয়ে। আমি সৌভিক, আর আড্ডা চলছে গান মুসাফির একটা স্পেশাল আড্ডা তাল নিয়ে। তো তালে তাল দিতেই হবে, নাহলে কিন্তু হারিয়ে যাব। তাই জন্মাষ্টমীর ব্যাপারটাকে একটু তুলে আনা হলো, এবং অবশ্যই এই তালের ব্যাপারটা তো প্রায় মাঝে মধ্যেই চলে, এবং হঠাৎ করেই এমন একটা দিনে হট করে ভাজাভুজি হয়ে গেল এবং তার মধ্যে দেখা গেল একটি তালের বড়া, যেটি কিন্তু সবার মনে, আরে পাওয়াই সময় তালের বড়া ভাবাই যায় না। তো জন্মাষ্টমী স্পেশালি সেই সময় হয়, কিন্তু এখন মাঝে মধ্যেই যখন এই উৎসব বা বিভিন্ন রকম পুজো বা মেলাতে বিভিন্ন জায়গায় এই তালের ব্যাপারটা কিন্তু আজও আছে। তো একসময় প্রকৃতির নিয়মে সেই তাল থেকে ধূপধাপ করে ঝরে পড়ে মাটির বুকে, মালিক তখন সেই তাল নিজেরাও খায় এবং আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের বিলিও করেন। তালের বড়া শুনলেই কিন্তু জিভে জল আসে, আর তাল আমারও বড্ড প্রিয়, মানে কাছেই দাদার বাড়ি। তো পরের দিনই ছুটলাম সেখানে, ঘরে ঢুকতেই দেখি তাল পাকার মিষ্টি একটা গন্ধ, সেটাও কিন্তু আপনি নাকে পাবেন যদি তাল এরকম পেকে থাকে না, যেখানে ব্যাপারটা তাল একসঙ্গে নিয়ে বসে সেখানে একটা অদ্ভুত গন্ধ পাওয়া যায়। কাছে গিয়ে দেখবেন মাঝারি সাইজের তিনটে তাল মুখ কালো করে মেঝেতে থেবড়ে বসে থাকবে, হাত দিয়ে পরখ করে বুঝবেন পেকে একবারে টস টসে। তো যাই হোক, যখন পেকে গেছে ব্যাপারটা তখন তো এর বারবারন্ত হওয়াটাই দরকার, আর সেক্ষেত্রে তখন সেটাকে ভালো করে রেডি করার ব্যাপার থেকে থাকে। আর সবথেকে কঠিন কাজটা হচ্ছে এই ব্যাপারটাকে রেডি করা, মানে এই তাল ঘষতে ঘষতে একদম যাকে বলে খোসা ছাড়িয়ে চুন জলে ভিজিয়ে রাখা, তারপর তালে তিতকুটে ভাবটা কেটে যায়, তারপরেই সেটাকে নিয়ে ব্যবহার হয়। এবং সুন্দর করে যত্ন করে যারা এই তালের বিভিন্ন রকম রেসিপি বানান, এক অদ্ভুত টেস্ট, এবং হয়তো সবসময় আপনি নিজেও বসে পড়বেন যে ব্যাপারটাকে করার জন্য, কিন্তু তার থেকেও যারা এক্সপার্ট মানে মা ঠাকুরমানা বা তাদের, ওহ অসাধারণ, মানে ওই যে জিনিসটা ওর গন্ধটাই আলাদা। তা আমরা গন্ধে থাকবো, আনন্দেও থাকবো, তালে থাকবো, কাটবো না তাল, তাই তো? সঙ্গে থাকুন, ফিরবো আবার কয়েকটা গানের পর আবারও তালের কথা নিয়ে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

ফিরে এলাম কয়েকটা গানের পর আজকের এই বিশেষ আড্ডা আহা তাল নিয়ে। তো আমাদের এই তাল যে এই করার ব্যাপারটা, মানে ওই আসতে আসতে ঘুষতে ঘুষতে ব্যাপারটার একটা সুন্দর জায়গায় পৌঁছয়, এবং এর থেকে বিরিয়ানি বানানো খুব সহজ, তবুও খাওয়ার লোভটা কিন্তু আমাদের তালের থেকে বড় কিছু হতে পারে না। অবশেষে তিনটে তালের কাঁত বের করে যখন উঠে দাঁড়ালাম বা দাঁড়াবেন আপনিও, তখন নিজেকে মাটুলের বড় দিদি মনে হবে, কারণ বাড়ির গাছের দুটো নারকেল ভেঙে বৌদি কুড়িয়ে দিল, তারপর তালের কাঁথে পরিমাণ মতো নারকেল কোড়া, কলা, চিনি, ময়দা দিয়ে ভালো করে ফেটিয়ে মাখানো হলো। তারপর সেটিকে কড়াইতে সর্ষের তেল গরম হয়ে গেল, যাওয়ার পর সেই মাখা থেকে বড়ার আকারে একটু একটু করে নিয়ে তেলে ছেড়ে দিতে হবে, আর সেগুলো টোপা টোপা হয়ে ফুলে উঠে লেডিকেনির মতো রং ধরতেই আপনি কিন্তু ছাঁকনি দিয়ে টুক করে ব্যাপারটা তুলে নেবেন। তবে এইসব খাবারের সঙ্গে না খেয়ে পরের দিন ঠান্ডা করে বেশি ভালো লাগবে। আর কি ভালো লাগবে সেই নামটাও কিন্তু বলবো, একথাও যাবে না। আবারও ফিরে আসছি কয়েকটা গানের পর আহা তালের কথা নিয়ে, মানে তালের কথা তাল রাখতে না পারলে না হারিয়ে যাবেন, তাই তাল ধরে রাখতে হবে। এখন গানের তালে আমরা পৌঁছব, সঙ্গে থাকুন।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর আজ আড্ডা চলছে তাল, তালের কথা নিয়ে। তো দেখতে দেখতে আমাদের সময় যেমন শেষের মুখে, ঠিক সেরকমভাবেই আমরা যদি একটু ভাবি, মানে দুটো চারটে করে খেতে খেতে কখন যে ফুরিয়ে যায়, টের পাওয়া যায় না কিন্তু সেই তালও। বিরতির আগে যে আড্ডাটা চলছিল আমাদের তাল ফুরুলি নিয়ে, তো তাল ক্ষীর বানানোর জন্য আগে থেকে খানিকটা তালের কাঁত সরিয়ে রাখা হয়েছিল এবং অন্য কড়াইতে তার সঙ্গে গুঁড়ো দুধ, চিনি ও নারকেল কুড়া দিয়ে গ্যাসে বসিয়ে ভালো করে নাড়তে নাড়তেই কখন যে সেটা একটা দুর্দান্ত রেসিপিতে তৈরি হয়ে যায় তা কিন্তু একমাত্র জীবের স্বাদই বলতে পারে। তো নাড়তে নাড়তে শুকিয়ে এলে খোয়া ক্ষীর মিশিয়ে নামিয়ে দিলেই তৈরি হয়ে যায় কিন্তু আরেকটা প্রিয় জিনিস, যেটা নিয়ে বলছিলাম, তাল ক্ষীর। তো এমনি এমনি করেই খাওয়া যায় এবং হাতে গড়া নরম নুডির সঙ্গে খেতেও কিন্তু বেশ বেশ ভালো লাগে। তো আমরা যারা তালের ভক্ত, এবং সত্যি কথা বলতে এর তো কোনো সেরকম ওই নির্দিষ্ট দিন নেই, ওই জন্মাষ্টমীর ব্যাপারটা যেটা প্রথমের দিকে বলেছিলাম তা তো ঠিকই, কিন্তু এই ব্যাপারটা খেতে গেলে এরকম নির্দিষ্ট কোনো দিন মেনে ব্যাপারটা হয় না, যখন তখন আয়েস করেই তালের ব্যাপারটা কিন্তু সম্ভব। আসলে তাল তো অহরহ পাহাও যায়, সেক্ষেত্রে এরকম ব্যাপার নেই বছরের একটা সময় তাল পাওয়া যাবে আর পাওয়া যাবে না, বা এরকম একটা ব্যাপারও আর এখন নেই এই সময় দাঁড়িয়ে। তো সেহেতু তাল ক্ষীর আপনি কিন্তু নিজের মতো করে সুন্দর করে যে কোনো উৎসবে ব্যবহারও করতে পারেন, হয়তো হতেই পারে সেটা কোনো জন্মদিনের উৎসব, সেখানেও কিন্তু তাল ক্ষীর খুব যত্ন করে আপনি বানিয়েও নিতে পারেন। তো আমাদের আড্ডা আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে আবার কোনো এক নতুন আড্ডার আসরে। থাকবো আমি সৌভিক গান মুসাফির নিয়ে, ভালো থাকুন আর এভাবেই শুনতে থাকুন 24x7 অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে .com।

0: আসে না।
1: কিছু মানুষ সত্যি আমাদের জীবন থেকে হারিয়ে যায়, আর থেকে যায় তাদের দেওয়া প্রিয় নামগুলো, যেগুলোকে আমরা ডাকনাম বলে থাকি। আমার ছোটবেলার সব থেকে প্রিয় বন্ধু যে, সে হারিয়ে গেছে। এক বিশেষ মাধ্যমে কথা হওয়ার সঙ্গে সঙ্গে একটা সময় কথাটা বন্ধ হয়ে গেছে, কিন্তু তার দেওয়া প্রিয় নামটা রয়ে গেছে। আপনারাও নিশ্চয়ই এরকম প্রচুর বন্ধুবান্ধব আছে যারা হয়তো আপনার জীবন থেকে হারিয়ে গেছে, কিন্তু তাদের দেওয়া নামগুলো রয়ে গেছে। আমাকে কিন্তু জানান। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার +44 7503 9657 12। শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, টাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং, কথা হচ্ছিল ডাক নাম নিয়ে। আর প্রসঙ্গ যখন বন্ধুদের দেওয়া ডাক নাম, সেটা তো মজার হতেই হবে। স্কুল জীবনে আমার মনে আছে আমার নিজের নামে আমাকে খুব কম ডাকা হতো। আমার বেশ কিছু মজার নাম আছে, সেগুলো আমি আপনার সঙ্গে শেয়ার করব। আমার বন্ধুরা মানে আমার সবথেকে প্রিয় যে নামটা ছিল সেটা ছিল গুবলু। গুনু, আলু, এই তিনটে নাম আমাকে স্কুল জীবনে আমার বিশেষ তিনজন বন্ধু দিয়েছিল। তারা হয়তো আজকে আমার জীবনটাকে হারিয়ে গেছে, কিন্তু এই নামগুলো মনে পড়লেই সেই সময়টার কথা মনে পড়ে যায়। আপনিও নিশ্চয়ই শুনে মুচকি মুচকি হাসছেন, কারণ আপনারও স্কুল জীবন হোক বা বাড়িতে প্রচুর মজার মজার নাম আছে নিশ্চয়ই, আমাকে জানিয়ে দিন। ওয়াকি মুচকি হাসছেন, কারণ আপনারও স্কুল জীবন হোক বা বাড়িতে প্রচুর মজার মজার নাম আছে নিশ্চয়ই, আমাকে।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্দেশ। হ্যাঁ, যেটা নিয়ে কথা হচ্ছিল সেটা হলো ডাকনাম। আরেকটা বিশেষ ব্যাপার ভেবে দেখেছেন, এই যে বাংলা শব্দের একটা আলাদা মাধুর্য আছে। যেমন একটি শব্দ যদি আগে পরে বসিয়ে দিই তাহলে বিষয়টা অন্যরকম হয়ে যায়। মানে যেই মানুষটাকে আপনি ভালোবেসে ডাকনাম দিয়েছেন তার যদি নাম ডাক হয়, মানে একটা শব্দ যদি আমি এদিক ওদিক করে দিই, তাহলে আপনি সব থেকে বেশি সেই মানুষটার জন্য খুশি হবেন। ডাক নাম থেকে সেই মানুষটার যখন নাম ডাক হবে, আপনার আনন্দটা তার থেকেও দ্বিগুণ হবে। কারণ ডাক নাম আমরা সবাইকে দিই না, খুব প্রিয় মানুষ, খুব কাছের মানুষ, খুব আদরের মানুষদের আমরা সেই নামটা দিয়ে থাকি। শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্দেশ। ফিরছি গানের বিরতির পর।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মিঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়,
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং। ডাকনাম নিয়ে কথা হলেই অনেক কিছু মনে পড়ে যায়। ছেলেবেলার এক বিশেষ কথা মনে পড়ে যায়। আমি যখন দেখতাম ছোটবেলায় আমাকে প্রত্যেকে ভিন্ন ভিন্ন নামে ডাকতো, আমারও খুব ইচ্ছা হতো নিজেকে ভালোবেসে একটা নাম উপহার দিই। আমি ছোটবেলায় নিজেকে ভালোবেসে অ্যানি নামটা উপহার দিয়েছিলাম এবং সময়ের সাথে সাথে বন্ধুরা সেই নামে ডাকতে শুরু করে। আমার ইচ্ছে ছিল যখন আমি রেডিওর এপারে বসে আপনার সঙ্গে কথা বলবো, আপনি আমাকে এই নামে চিনবেন, অ্যানি। আজকে যখন আমি আপনার সঙ্গে কথা বলি, আজকে আমার পরিচয় কিন্তু অ্যানি আপনার কাছে। তাই নিজেকে ভালোবেসে একটা নাম দিয়েই ফেলুন। এখনও যদি নিজেকে ভালোবেসে নাম না দিয়ে থাকেন, এবার থেকে দিয়ে দিন। আর আমাকে জানান আপনি নিজেকে ভালোবেসে কি নাম দিয়েছেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিশ্চয়ই আপনার মনে আছে। যদি না মনে থাকে তাহলে আমি আপনার জন্য আবার বলছি, +44 750 3965712। শুনতে থাকুন রেডিও বাংলা নেট .com। মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
4: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
5: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

ফিরে এলাম কয়েকটা গানের পরে। আমি রয়েছি আপনার সঙ্গে অ্যানি রং বেরং নিয়ে। ডাক নামগুলোই ভালোবাসার শিলমোহর। আমার খুব কাছের একজন মানুষ আছে যাকে আমি ভালোবাসার সূর্যমুখী বলে ডাকি। ওর ছোট থেকেই সূর্যমুখী ফুল খুব পছন্দের, আর ও নিজেও ঠিক সূর্যমুখীর মতোই জলজল করে। সেই মানুষটা আমাকে মেঘ বালিকা বলে ডাকে। আপনারও নিশ্চয়ই আপনার বন্ধুদের সঙ্গে এরকম বিশেষ কিছু নাম রয়েছে, আপনি সেগুলো হয়তো জানাতে চাইছেন, আমাকে কিন্তু জানাতে পারেন আমাদের অফিশিয়াল পেজ রেডিও বাংলা নেট। সেখানে যদি আপনার ফলো না করা থাকে তাহলে অবশ্যই এখন গিয়ে একটা ফলো করে দিন, আর আমাকে ঝটপট মেসেজ করে দিন আপনার মনের যাবতীয় কথা। তাহলে আজ আসি, কালকে আমি জানাবো আপনার কোনো ডাক নাম বা আপনার মনের কোনো কথা। শুনতে থাকুন রেডিও বাংলা নেট.com, মন যখন নিরুদ্দেশ।

radiobanglanet.com UK-র একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা চলে এসেছি আমাদের আজকের পপকর্নের আড্ডা নিয়ে। আমরা এই পুরো সপ্তাহই গল্পে গল্পে রয়েছি USA-র জর্জিয়া রাজ্যে, আর সেখানেই আমরা আজকে একেবারে পৌঁছে গেছি সেই রাজ্যের উচ্চতম যে পয়েন্ট, সেই ব্রেসটাউন বোল্ডে। আর সেখানে যাওয়ার এবং সেখান থেকে দেখার যে অভিজ্ঞতা, সেই সব কিছুই আজকে শেয়ার করব আপনার সঙ্গে আমাদের পপকর্নের আড্ডায়। তবে তার আগে শুনব গান। চলুন শুনে নি পরপর তিনটে গান, তারপর ফিরছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। তাই কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com। মন যখন নিরুদ্দেশ।

0: শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো।
1: তুমি বলো।
0: না না তুমি বলো।
1: না তুমি বলো।
0: তুমি বলো।
1: তুমি বলো।
0: তুমি
1: তুমি বলো।
0: তুমি।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

উত্তর আমেরিকার দক্ষিণ পূর্ব প্রান্তের রাজ্য জর্জিয়া, আর সেখানকার উচ্চতম পয়েন্ট ব্রাসটাউন বোল্ট, আর সেখানেই আমরা আজকে রয়েছি গল্পে গল্পে। শুনছেন রেডিও বাংলানেট.কম, আর সঙ্গে রয়েছি আমি অনামিকা পপকর্ন নিয়ে। আমরা এই যে এই জর্জিয়া রাজ্যের উচ্চতম এই যে পয়েন্টটি, সেই ব্রাসটাউন বোল্ট, সেখানে পৌঁছতে গেলে কি করতে হবে? নিজেদের গাড়ি নিয়ে তো অবশ্যই যাওয়া যেতে পারে, সেখানে রয়েছে পার্কিং লট, সেখানে গাড়ি পার্ক করে সেখানে রেস্টরুম রয়েছে, ফ্রেশ হয়ে নিয়ে তারপর একেবারে পৌঁছে যাওয়া যায় অবজারভেটরি টাওয়ারে। আর সেখানে যাওয়ার জন্য রয়েছে শাটল বাসের ব্যবস্থা, আর যারা হাইকিং করতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু রয়েছে সুবন্দোবস্ত। খুব সুন্দর করে পথ তৈরি করা রয়েছে, তাই অনায়াসেই পায়ে হেঁটেও কিন্তু পৌঁছে যাওয়া যায় সেই উচ্চতম জায়গায়। আর সেখানে গিয়ে কি দেখা যায় সেটাও আমি আপনার সঙ্গে শেয়ার করব। তবে এখন শুনব গান, ফিরছি গানের ওপারে আমি অনামিকা পপকর্ন নিয়ে। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়, কথায় কথায়
0: কথা হোক তোমারও,
1: কথা হোক

ব্রাসটাউন বোল্ট, উত্তর আমেরিকার জর্জিয়া রাজ্যের উচ্চতম পয়েন্ট এটি। সমুদ্র তট থেকে প্রায় 5,000 ফুট উঁচুতে অবস্থিত এই জায়গাতে প্রাকৃতিক সৌন্দর্য চোখ জুড়িয়ে যায়, আর সেখানে পৌঁছানোর পরে কি দেখবেন সেই সবকিছু শেয়ার করব আপনার সঙ্গে আমাদের পপকর্নের আড্ডায়।

শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, আর সঙ্গে রয়েছি আমি অনামিকা। এই অবজারভেটরি টাওয়ারের ওপরে রয়েছে একটা অডিটোরিয়াম মতো, যেখানে ফিল্ম দেখানো হয় এই ব্রাস টাউন বোর্ডের ওপরে, যেখানে এই ব্রাস টাউন বোর্ড সম্বন্ধে আরো ভালো করে জানা যায়। এখানে চারটি সিজনকেই কিন্তু খুব সুন্দরভাবে দেখা যায়, খুব সুন্দরভাবে উপভোগ করা যায়। এখানে রয়েছে নানা প্রজাতির সমস্ত প্রাণীরা, আর এই অবজারভেটরি টাওয়ারের ওপর থেকে পাহাড়ের রেঞ্জটা এত সুন্দর করে দেখা যায়। উত্তর পূর্ব পশ্চিম এই যে চারটি দিকে চার রকমের সৌন্দর্য যেন আপনার চোখকে একেবারে জুড়িয়ে দেবে। তবে ওই যে ফটো তুলতে কিন্তু ভোলা যাবে না, যদিও বা আপনি ফটো তুলতে তুলতে ক্লান্ত হয়ে যান, কিন্তু আপনার মন ক্লান্ত হবে না এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে। এই ব্রাস টাউন বোর্ড নিয়ে আরো কথা জানবো, তবে এখন শুনবো গান। ফিরছি গানের ওপারে আমি অনামিকা পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনারাই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনারাইজ। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট .com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন পপকর্ন, আর সঙ্গে রয়েছি আমি অনামিকা। আমাদের আজকের পপকর্নের আড্ডায় আমরা কথা বলছি উত্তর আমেরিকার জর্জিয়া রাজ্যের উচ্চতম যে পয়েন্ট ব্রাসটাউন বোল্ট নিয়ে। সেখানে যাওয়ার অভিজ্ঞতা, সেখানে যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা উপভোগ করার অভিজ্ঞতা শেয়ার করছিলাম আপনার সঙ্গে। এখানে এই অবজারভেটরি টাওয়ারের একেবারে ওপরে এখানে কিন্তু একটা মিউজিয়ামও রয়েছে, আর সেখানে ঘুরলে এই ব্রাসটাউন বোল্টের ইতিহাস সম্পর্কে আরও ভালো করে জানা যায়। এবার সব দেখার পরে এবার ফেরার পালা। ফেরার সময় আবার শাটল বাসেও ফেরা যায়, আবার ইচ্ছে করলে এই পাহাড়ি পথ বেয়ে হেঁটেও নামা যায়। আর এই পাহাড়ি পথে হাঁটা একটা মজা হলো, যদিও চড়াই উতরাইয়ে কষ্ট তো আছে, তার থেকেও যেটা মজার সেটা হলো এখানে এই পাহাড়ি সৌন্দর্য, পাহাড়ি গাছপালা আর বিশেষ করে রডোডেনড্রন ফুলের ওই সৌন্দর্য সব উপভোগ করতে করতে নামা, সেটা যেন নিমেষেই ওই হাঁটার কষ্টটাকে ভুলিয়ে দেয়। সেই সৌন্দর্য উপভোগ করতে করতেই চলুন পায়ে পায়ে আমরা নেবে পড়ি এই অবজারভেটরি টাওয়ার থেকে নিচে। এখন শুনবো গান, দুটো গান শুনেই ফিরছি আবার আমাদের আড্ডায়। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

পরপর দুটো গান ছিল আপনার জন্য। গানের পর ফিরে এসেছি আমি অনামিকা আমাদের আজকের পপকর্নের আড্ডা নিয়ে, যেখানে আমরা আজকে কথা বলছি উত্তর আমেরিকার দক্ষিণ পূর্ব দিকের রাজ্য জর্জিয়া আর সেখানকার হাইয়েস্ট পয়েন্ট ব্রাসডাউন বোল্ট নিয়ে। আর এইভাবে গল্পে গল্পে আমরা পৌঁছে গেছি একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে, যেখানে খুরি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি আজকের মতো চলে গেলেও আগামী কাল ঠিকই একই সময় আবার চলে আসব পপকর্ন নিয়ে, আপনাকে শোনাবো এই গল্পে গল্পে আমাদের জর্জিয়া রাজ্যটি ঘুরে দেখার আরো একটি সুন্দর জায়গার গল্প। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com। মন যখন নিরু

মনের জানালা খুলে দিলাম, দমকা হাওয়া লাগলো এসে, তাই মন কেমনের এলোমেলো ভাবনা ছিল যত উড়িয়ে দিলাম। বারান্দায় এক চিলতে রোদ্দুর, দুটি শালিক কল্প করছে ভারী, আমিও গেলাম গুটি গুটি পায়ে। এবার হবে গল্প, আড্ডা, মজা, বিনোদনের খবর আর গান। এভাবেই গল্প গানে আঁকিবুকি কাটতে সোম থেকে শুক্র পপকর্ন নিয়ে হাজির হয়ে যাব আমি অনামিকা, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

0: কি?
1: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: কি এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। কি তৈরি তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: দুজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা .com-এ। মন যখন নিরুদ্দেশ।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজ পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়।
5: হঠাৎ সামনে স্মৃতিদের খোসা দিয়ে সামনে যদি যায় সে এই পথ দিয়ে,
4: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com-এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
6: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ, আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল, আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজ পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
7: হারানো দিনের গান থেকে নতুন দিনের গান শুধুমাত্র রেডিও বাংলানেট .com-এ। মন যখন নিরুদ্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
4: কথা হোক তোমারও,
5: কথা হোক আমারও,
4: কখনো শৌভিক,
5: কখনো অনামিকা,
4: কখনো মিঠো বাউলের সুর,
5: কখনো সুদূর নীহারিকা,
4: কখনো তুমুল হাসি,
5: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
4: যদি হয় এপারের চিঠি।
5: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
6: কথায় কথায়।
4: কথায় কথায় কথা হোক তোমারও,
5: কথা হোক আমারও।

থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহা থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

0: বাঙালি মানে গানের অন্ধভক্ত,
1: কারোর কাছে বাংলা গান মানে জীবনের উচ্ছ্বাস। আবার কারোর কাছে প্রেমের ফাগুন মাস, কারোর কাছে বাংলা গান এখনো যেন সেই নস্টালজিয়া। আবার কারোর মতে গানে গানে সেই পুরনো দিনে হারিয়ে যাওয়া।
2: একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে।
0: আর এবার সেই সব ভালো লাগা অনুভূতি রেডিও বাংলা নেট.কম এর নিবেদন, হারানো সুর প্রতি শনিবার শুনতে একদম ভুলবেন না।

একটা অত্যন্ত বিখ্যাত গানের কথা মনে পড়ছে, জীবন গান গাহে কে যে। কিন্তু আমার মনে হয় যে জীবন গান কিন্তু আমরা অনেকেই বা বলতে গেলে প্রত্যেকেই মাঝে মধ্যে গেয়ে থাকি, কিন্তু তার মধ্যে কয়েকজন রয়েছেন যারা কিনা নিজেদের জীবনটাকেই গান বানিয়ে ফেলেছেন বা গানকেই নিজের জীবন বানিয়ে ফেলেছেন। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে 10 তারিখ আপনার সঙ্গে শেয়ার করব 10/10 পাওয়া এরকম কিছু ভদ্রলোক ভদ্র মহিলার কথা, যারা কিনা নিজের জীবনটাকেই গান বানিয়ে ফেলেছেন বা গানটাকেই নিজের জীবন বানিয়ে ফেলেছেন। তো সেরকমই কয়েকজনের কথা আপনার সঙ্গে আজকে থাকবে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি শুনছেন radiobanglanet.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

যোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.in।

তো গানকেই নিজের জীবন বানিয়ে ফেলেছেন এমন একজন যাকে কিনা আমরা প্রত্যেকেই চিনি। তবে তার কথা বলতে গেলে কিন্তু তার ডেস্টিনির কথাও আমাদের বলতে হয়। খুব ছোট্ট বয়সে সেই ছেলেটি এক অভিনেতার বাড়িতে গিয়েছিল কাজ করতে। তার কাজ ছিল রীতিমতন কয়লা ভাঙা আর কি। এখন সেই অভিনেতা নিজে একজন সুদক্ষ ক্লাসিক্যাল সিঙ্গার ছিলেন। তিনি প্রত্যেক দিন রেয়াজ করতেন এবং সেই রেয়াজ শুনে শুনে বাচ্চা ছেলেটিও নিজের গলায় গুনগুন করে গেয়ে উঠত। তো সেই বিখ্যাত অভিনেতা তিনি সেই ছেলেটির মধ্যে ট্যালেন্টটা স্পট করেন এবং তাকে তুলে ধরেন গোটা বিশ্বের সামনে। সেই ছোট্ট ছেলেটির নাম যাকে তিনি প্রতিষ্ঠিত করেছিলেন, সেই ছোট্ট ছেলেটির নাম হলো ভীমসেন যোশী, আর যিনি নিজে একজন বিখ্যাত অভিনেতা এবং সুদক্ষ ক্লাসিক্যাল সিঙ্গার, তিনি হলেন আমাদের প্রত্যেকের পছন্দের, প্রত্যেকের প্রিয় অভিনেতা পাহাড়ি সান্যাল। সত্যি বলতে কি, জীবনটাই গান ছিল এই দুই ভদ্রলোকের, আর গান নিজে এদের খুঁজে নিয়েছিলেন। তো রেডিও বাংলায় .com-এ আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে এই জীবন গানকে নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে। এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে আপনার সঙ্গে শেয়ার করব এমন একজনের কথা যাকে আমরা খুব একটা কেউ চিনি না, কিন্তু তার দিকে তাকালেও আমার একটা কথাই মনে হয়, জীবন গান। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, only on radiobanglanet.com।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
0: কথায় কথায়, কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

ব্যাক টু ব্যাক গানের এ প্রান্তে রেডিও বাংলানেট ডট কমে শুনছেন জীবন গান। আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আজকে ইচ্ছে ডানার আড্ডার আসরে যে বিষয় নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে সেটা হলো জীবন গান। তো কয়েকজনের দিকে তাকালে আমার ঠিক এই কথাটাই মনে হয় যে তাদের জীবনটা অ্যাকচুয়ালি জীবন গান। তার মধ্যে কিন্তু এক ভদ্রলোক আছেন আমাদের পাড়ায়, তিনি থাকেন, তিনি পেশায় রিক্সা চালক, কিন্তু তার শত অভাব শত কিছুর মধ্যেও তার মুখে কিন্তু হাসি সবসময় লেগে থাকে। হাসি যে সবসময় লেগে থাকে তাই নয়, তিনি রীতিমতন প্রত্যেক দিন সন্ধেবেলার পরে যখন তিনি আর ভাড়া খাটেন না তখন কিন্তু রীতিমতন গান জুড়ে দেন। আর বললে বিশ্বাস করবেন না কিন্তু তার সেই গান শুনতে কিন্তু রীতিমতন ভিড় জমে যায়। তার দিকে তাকালে, তার এই জীবনের দিকে তাকালে আমার একটা কথাই মনে হয়, জীবন গান। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে জীবন গানকে নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
4: হারানো দিনের গান থেকে নতুন দিনের গান, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আজকে 10th of September, এমন এক গুণী শিল্পীর, এমন এক গুণী মানুষের, এমন এক গুণী গায়কের জন্মদিন যার গান শুনে আমরা প্রত্যেকে বড় হয়েছি। তিনি হচ্ছেন ধনঞ্জয় ভট্টাচার্য। তো তার জীবনের একটা অদ্ভুত গল্প শুনেছিলাম আমি, যেটা শুনেও আমার মনে হয়েছিল যে তার জীবনকেও কিন্তু জীবন গান বলা যেতে পারে। ধনঞ্জয় ভট্টাচার্য খুব ছোট বয়স থেকেই রীতিমতন রেয়াজ করতেন বাড়িতে। তো যখন একটু বয়স হয়েছে, যখন তিনি রেয়াজ করতেন কিশোর বয়সে, সেই সময় তিনি রেয়াজটা করতেন নদীর পাড়ে বসে, আর নদীর অপর প্রান্তে ছিল একটি জঙ্গল, আর সেই জঙ্গল থেকে হরিণের দল নাকি চলে আসত তার সুরের টানে, তার রেয়াজ শুনবে বলে। আর এই কথাটা পুরোপুরি সত্যি, এবং সেটা জানার পরে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছিল যে ধনঞ্জয় ভট্টাচার্যের জীবনকেও কিন্তু বলা যেতেই পারে জীবন গান। তো রেডিও বাংলানেট.কম এ আজকে ওনার জন্মদিনে ওনার জন্য রইল অগাধ শ্রদ্ধা। এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে আমাদের আড্ডাটা জারি থাকবে জীবন গান নিয়ে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

আপনি শুনছেন radiobanglanet.com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

শুধুমাত্র গান গাইবেন বলে, শুধুমাত্র গানে আত্মনিয়োগ করবেন বলে কত মানুষ ঘর ছেড়েছেন জানেন? তার মধ্যে অন্যতম হচ্ছেন আগরতলা ত্রিপুরার রাজকুমার SD বর্মন, আবার আরও একজন কিংবদন্তি মিউজিক ডাইরেক্টর এআর রহমান। তিনি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পাশ করার পরেও IT ফিল্ডে যাননি। আবার একজন অত্যন্ত গুণী মানুষ পলাশ সেন, তিনি কিন্তু ডক্টরি পাশ করার পরেও গানকেই বেছে নিয়েছিলেন পেশা হিসেবে। একই কথা বলা যেতে পারে সিধু, অর্থাৎ আমাদের অত্যন্ত পছন্দের সিঙ্গার সিধুদার ক্ষেত্রে। তিনিও কিন্তু ডাক্তারি পাশ করার পরেও গানকেই বেছে নিয়েছিলেন। আবার অনুপম রায় তাকেই বা বাদ দিয়ে কী করে, তিনি তো রীতিমতন IT ফিল্ডে চাকরি করতে করতে চাকরি ছেড়ে দিয়েছিলেন, তার কারণ তিনি গান গাইবেন। আর এদের প্রত্যেকের জীবনকে দেখে আমার জাস্ট একটা কথাই মনে হয়, জীবন গান। তো রেডিও বাংলানাইট.com-এ আজকে আমাদের ইচ্ছে রানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে, আড্ডাটা জারি ছিল জীবন গানকে নিয়ে। এরকম কয়েকজনের কথা আপনার সঙ্গে শেয়ার করলাম, যাদেরকে দেখলে আমার একটা কথাই মনে হয়, তাদের জীবনকে দেখলে মনে হয় তাদের জীবনকে ইজিলি বলা যেতে পারে জীবন গান। তো সেরকমই কয়েকজনের কথা আপনার সঙ্গে শেয়ার করলাম, যারা হয়তো অনেকেই অত্যন্ত বিখ্যাত। আবার কয়েকজনের কথা এরকমও শেয়ার করলাম যাদেরকে হয়তো খুব বেশি মানুষ চেনেন না, কিন্তু এদের প্রত্যেকের জীবনকে দেখেই আমার একটা কথাই মনে হয়, জীবন গান। তো কেমন লাগলো বলুন তো আজকে আমাদের আড্ডা, জানান আমাকে, আমাকে মেল করুন id@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার id@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি। খুব ভালো থাকবেন আর অবশ্যই শুনতে থাকবেন radiobanglanet.com।

রেডিওবাংলানেই.কমে আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্ধরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতোই এক ঘন্টার গান্ধরিয়ার আড্ডায় আমি হাজির হয়েছি। নতুন নতুন গল্প তো থাকছেই এবং আজকে ওপার বাংলার এমন একটা পদের নাম থাকছে বা এমন একটা সবজি বা মশলা, যেটাই বলি না কেন আমার মনে হয় এখানে কনফিউশন রয়ে গেছে। আপনি শুনলে বুঝতে পারবেন আমি কার কথা বলছি। ঠিক সেরকমই একটা ছোট্ট আড্ডা হতে চলেছে এবং তার সাথে সাথে অবশ্যই ভালো ভালো গানও থাকছে, তাই কোথাও যাবেন না, সঙ্গে থাকুন এবং শুনতে থাকুন রেডিও বাংলানেই.কম। মন যখন নিরুদ্দেশ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
1: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With ETOS services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে
5: শুনছেন RadioBangladesh.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

radiobanglanei.com এ আজকে ওপার বাংলায় বিখ্যাত চুই ঝালের কথা বলবো। শুধুমাত্র ওপার বাংলা কেন, যারা একটু মশলাদার খাবার খেতে পছন্দ করেন এবং যারা ওপার বাংলার রান্নাকে বেশি ফলো করেন তারা কিন্তু এই চুই ঝালের সাথে ভীষণভাবে পরিচিত। কেন ফার্স্টেই বললাম যে এটা একটা মশলা নাকি একটা সবজি নাকি লতা পাতা সেটা আপনাকেই বুঝতে হবে। নিশ্চয়ই এখন বুঝতে পেরে গেছেন কার কথা বলছি। এই যে চুই ঝাল সেটা হচ্ছে পান পাতার পরিবারেরই একটা কি বলবো প্রজাতি বলা যেতে পারে। এবং এই যে পাতা যেটার মধ্যে যেটা রান্নায় দিলে একটা অসাধারণ মশলার মতো সুস্বাদু করে ফেলে রান্নাটাকে এবং তার সাথে সাথে অবশ্যই অনেক শরীরের প্রবলেম কিন্তু নিরাময় করতে সাহায্য করে। কি এই চুই ঝাল এবং কি কাজে লাগে এবং কিভাবে মানুষের উপকার করে সেই নিয়েই আজকের আড্ডা।

আপনি শুনছেন radiobanglanet.com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

এই চুই ছালের বৈজ্ঞানিক নাম হচ্ছে পিপার ছাবা, যা এক ধরনের বিশেষ মশলা এবং যেটা ওপার বাংলা অর্থাৎ বাংলাদেশের দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম অঞ্চলে দেখা যায়। যদি বলি খুলনা অঞ্চল, সেখানেও কিন্তু চুই ঝালের কাণ্ড, শিকড় এবং লতা অর্থাৎ পাতাকে ছোট ছোট টুকরো করে মশলা হিসাবে ব্যবহার করা হয়। যদি আপনি নিজের তৈরি মাংস, সেটা হতে যে কোনো ধরনের মাংস, যেই মাংসটা আপনি খেতে পছন্দ করেন, সেটাকে আরও বেশি টেস্টি করতে চান, তাহলে সেখানে যদি আপনি এই যে চুই ঝাল কেটে কেটে দিয়ে দেন, তাহলে কিন্তু একটা অন্য রকম স্বাদ পাবেন। আর যারা ট্রাই করেছেন তারা তো অবশ্যই বুঝতে পেরেছেন, কিন্তু যারা ট্রাই করেননি তাদের জন্য আজকের আড্ডাটা, প্লিজ ট্রাই করে আমার সাথে শেয়ার করতে ভুলবেন না।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

চুই ঝাল নিয়ে কথা বলছিলাম, এবং চুই ঝাল এমন একটা পাতা এবং এমন একটা গাছ যার শিকড়, যেটার কাণ্ড, যেটার পাতা কিন্তু উপকারে লাগে। এবং কি কি উপকারে লাগে? গ্যাস্ট্রিক সমস্যা যারা সম্মুখীন হয় সেই সমস্যা সমাধান করতে সাহায্য করে, কনস্টিপেশন সমস্যার সমাধান করতে সাহায্য করে, এবং যাদের অরুচি, অনেক সময় হয় না আমরা জ্বরে অনেক দিন ধরে থাকলে আমাদের খিদে আসে না, মুখে রুচি আসে না, সেখানেও কিন্তু চুই ঝাল ভীষণভাবে উপকারী। তার সাথে সাথে আমাদের নার্ভ সিস্টেমের অনেক সময় আমরা কি হয় না ভীষণ স্ট্রেসের কারণে অনেক প্যালপিটেশন হয়, মনের মধ্যে একটা কেমন যেন খুব চাপ অনুভব হয়, সেক্ষেত্রেও কিন্তু চুই ঝাল অনেক কাংশে সাহায্য করতে সাহায্য করে এবং ঘুমের ওষুধ হিসাবেও কাজ করে এই চুই ঝাল। এই একটাও আমার কথা না, আপনার যদি কোনো প্রবলেম থাকে শরীরে অবশ্যই, যেটা আমি সবসময় আড্ডায় বলে থাকি যে আপনার নিজের পার্সোনাল যে ডক্টর চিকিৎসক তার সাথে কনসাল্ট করেই কিন্তু আপনি যে কোনো খাবার বা কিছু গ্রহণ করবেন। radiobanglanet.com-এ আজকে চুই ঝাল নিয়ে কথা হচ্ছে এবং অনেক কিছু আরও বলার বাকি আছে। লাস্টলি একটু যে আড্ডার মুহূর্তটা থাকে, যে মুহূর্তে আমরা দুজন দুজনকে খুব কষ্ট করে টাটা বাই বাই বলি, সেই জায়গাটায় ফিরে আসছি কিন্তু একটা ছোট্ট গানে ট্রেকে ওপারে।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলা নেট .com, বাংলার গান বাঙালির প্রাণ। শুনছেন রেডিও বাংলা নেট .com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

radiobanglanei.com এ আজকে একটা অন্য জিনিস জানতে পারলাম, আর যখনই জানতে পারলাম তখনই মনে হলো আপনার সাথে শেয়ার করি। এই চুই ঝালের রান্না কিন্তু আমার খুব খাওয়ার ইচ্ছা। আমরা যখন স্কুলে পড়তাম বা কলেজে যা থাকাকালীন অনেক যারা ওপার বাংলার রান্নাকে ফলো করে বা ওপার বাংলায় তাদের বাড়ি, তারা কিন্তু চুই ঝালের রান্নার কথা ভীষণভাবে বলতো এবং প্রশংসা করতো। আমার সেখান থেকে একটু ইন্টারেস্ট জন্মেছিল, কিন্তু কোনোদিনও আমার নিজের বাড়িতে যেহেতু রান্না হয়নি সেই সুবাদে কোনোদিনও খাওয়াও হয়নি। তো চুই ঝাল নিয়ে অনেক কিছু জানতে পারলাম এবং আপনাকেও জানানোর চেষ্টা করলাম। কেমন লাগলো আজকের আড্ডাটা প্লিজ জানাতে ভুলবেন না, এবং তার সাথে সাথে চুই ঝালের যে প্রিয় রেসিপি যদি কিছু থাকে তাহলেও প্লিজ সাজেস্ট করতে ভুলবেন না, আর ফলো করতে ভুলবেন না আমাদের ওয়েবসাইট www.radiobanglanei.com।

0: ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট.কম শুনছেন, আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আজকের আড্ডা স্পেশালি আপনি কিন্তু তালটা ঠিক রাখতে হবে। হ্যাঁ, তাল না ঠিক রাখতে পারলে কিন্তু পড়ে যেতে পারেন। না, ঘাবড়াবেন কিছু নেই, আজকের এই পড়ে যাওয়ার ব্যাপারে কিন্তু আপনি সেরা রাঁধুনি সেটা কিন্তু প্রমাণ করার একটা জায়গা থাকবে। আর এই যদি রাঁধুনির ব্যাপারটাই প্রমাণ করতে না পারেন, তাহলেই কিন্তু আপনি, ওই যে বললাম, পড়ে যাবেন, মানে তাল কাটবে। আজকের আড্ডা তাল নিয়ে, মানে শ্রাবণের হাত ধরে বাজারে তালের প্রবেশ হয় আমরা জানি নিত্যদিন। যারা সবজি নিয়ে বসে তারা ছাড়াও দু একজন মাসি গ্রাম থেকে মাথায় করে তাল নিয়ে আসে। বাবুদের কেউ কেউ তাকিয়ে দেখে, কেউ কিনে, কেউ বা শুধু দাম জিজ্ঞেস করেই চলে যায়। যেমন, ইগো তাল কত? নধরকান্তি এক একটা তাল 30-40 টাকায় বিক্রয় সেদিন। যেমন আমি বলতে পারেন, এই কিছুদিন আগেই তো জন্মাষ্টমী গেল, মানে আমার সামনেই একজন ভদ্রমহিলা হাতে নিয়ে দরদাম করেও খুব খাটুনি বলে নামিয়ে রেখে চলে গেলেন। দোকানদার বলল,
1: বানাতে একটু কষ্ট হলেও বছরকার দিনে বাচ্চা কাচ্চারা কত খুশি হয়ে খায় বলো তো। হ্যাঁ,
0: সেই জন্য জন্মাষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণ মানে গোপালের ভোগে তালের বড়া দিতেই হয়। আর আমরা জন্মাষ্টমীর পেরিয়ে এসেছি, কিন্তু সেই তালের ব্যাপারটা কিন্তু বছরভর প্রায় থাকে কিছু না কিছু একটা আয়োজনে। আর সেক্ষেত্রে গোপালের ক্ষেত্রে যেহেতু ব্যাপারটা আমরা ভীষণভাবে দেখতে পাই, যে তালের বড়া অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ আকার ধারণ করে। মানে অনেক রান্না থাকে, তো তার মধ্যে তালের বড়া, কলার বড়া, ডালের বড়া, এইসব ব্যাপার জন্মাষ্টমীর ক্ষেত্রে খুব উপযুক্ত। কিন্তু আজকের আড্ডা তালের বড়া নিয়ে, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। আরও অনেক কিছু বলবো এই তাল সম্পর্কে। এখন ওই যে বললাম তাল ধরে রাখার ব্যাপার, তাহলে হ্যাঁ হ্যাঁ এখন গান।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ব্যাক টু ব্যাক ফিরে এলাম আজকের এই স্পেশাল আড্ডা তালের কথা নিয়ে। তো একটু জন্মাষ্টমীর ওই মুহূর্তটা একটু যেতে ইচ্ছে করছে, কারণ ওই সময়টা না খুব একটা দারুণ ব্যাপার হয়। কারণ গ্রামগঞ্জে সেই সময় ভোরবেলা ঘুম থেকে উঠে তাল কুড়ুনোর একটা ধুম পড়ে যায়, এবং পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকা সারি সারি তাল গাছ থেকে পাকা তাল টুপ করে খসে জলে পৌঁছতে থাকে, এবং একটা আওয়াজ হয় ঢুম করে। আসলে আদুল গায়ে বিচ্ছু ছেলের দল সাঁতার গিয়ে কাড়াকাড়ি করে নিয়ে নেয়, যার হাতে তাল ওঠে সে তখন হিরো। এই যো এই ছুটতে বাড়ি গিয়ে মা ঠাকুরমার হাতে তুলে দেয় সেই তাল, মানে বলা যায় তাল তো একটা অস্কারের মতো, তালস্কার। তো আমরা আজকের এই তাল দিয়ে, যেমন তাল ফুরুলি, তাল ক্ষীর, তালের পিঠে, তালের লুচি, সর্বশেষে একটা বলবো, যেমন এই তাল ক্ষীরের ব্যাপারটাই বলছিলাম, এটাও কিন্তু বলবো আজকের এই আড্ডায় কীভাবে বানাবেন, অনেক কিছু করা যায়। তো সঙ্গে থাকুন, আবারও ফিরব, আবারও আড্ডা হবে, কিন্তু এখন গান।

ফিরলাম আবার আজকের এই তালের কাহিনি নিয়ে। আমি সৌভিক, আর আড্ডা চলছে গান মুসাফির একটা স্পেশাল আড্ডা তাল নিয়ে। তো তালে তাল দিতেই হবে, নাহলে কিন্তু হারিয়ে যাব। তাই জন্মাষ্টমীর ব্যাপারটাকে একটু তুলে আনা হলো, এবং অবশ্যই এই তালের ব্যাপারটা তো প্রায় মাঝে মধ্যেই চলে, এবং হঠাৎ করেই এমন একটা দিনে হট করে ভাজাভুজি হয়ে গেল এবং তার মধ্যে দেখা গেল একটি তালের বড়া, যেটি কিন্তু সবার মনে, আরে পাওয়াই সময় তালের বড়া ভাবাই যায় না। তো জন্মাষ্টমী স্পেশালি সেই সময় হয়, কিন্তু এখন মাঝে মধ্যেই যখন এই উৎসব বা বিভিন্ন রকম পুজো বা মেলাতে বিভিন্ন জায়গায় এই তালের ব্যাপারটা কিন্তু আজও আছে। তো একসময় প্রকৃতির নিয়মে সেই তাল থেকে ধূপধাপ করে ঝরে পড়ে মাটির বুকে, মালিক তখন সেই তাল নিজেরাও খায় এবং আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের বিলিও করেন। তালের বড়া শুনলেই কিন্তু জিভে জল আসে, আর তাল আমারও বড্ড প্রিয়। মানে কাছেই দাদার বাড়ি, তো পরের দিনই ছুটলাম সেখানে। ঘরে ঢুকতেই দেখি তাল পাকার মিষ্টি একটা গন্ধ, সেটাও কিন্তু আপনি নাকে পাবেন। যদি তাল এরকম পেকে থাকে না, যেখানে ব্যাপারটা তাল একসঙ্গে নিয়ে বসে, সেখানে একটা অদ্ভুত গন্ধ পাওয়া যায়। কাছে গিয়ে দেখবেন মাঝারি সাইজের তিনটে তাল মুখ কালো করে মেঝেতে থেবড়ে বসে থাকবে, হাত দিয়ে পরক করে বুঝবেন পেকে একবারে টস টসে। তো যাই হোক, যখন পেকে গেছে ব্যাপারটা, তখন তো এর বারবার অন্ত হওয়াটাই দরকার, আর সেক্ষেত্রে তখন সেটাকে ভালো করে রেডি করার ব্যাপার থেকে থাকে। আর সবথেকে কঠিন কাজটা হচ্ছে এই ব্যাপারটাকে রেডি করা, মানে এই তাল ঘষতে ঘষতে একদম যাকে বলে খোসা ছাড়িয়ে চুন জলে ভিজিয়ে রাখা, তারপর তালের তিতকুটে ভাবটা কেটে যায়, তারপরেই সেটাকে নিয়ে ব্যবহার হয়। এবং সুন্দর করে যত্ন করে যারা এই তালের বিভিন্ন রকম রেসিপি বানান, এক অদ্ভুত টেস্ট। এবং হয়তো সবসময় আপনি নিজেও বসে পড়বেন যে ব্যাপারটাকে করার জন্য, কিন্তু তার থেকেও যারা এক্সপার্ট, মানে মা ঠাকুরমানা বা তাদের, ওহ অসাধারণ, মানে ওই যে জিনিসটা ওর গন্ধটাই আলাদা। তা আমরা গন্ধে থাকবো, আনন্দেও থাকবো, তালে থাকবো, কাটবো না তাল, তাই তো? সঙ্গে থাকুন, ফিরবো আবার কয়েকটা গানের পর আবারও তালের কথা নিয়ে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম কয়েকটা গানের পর আজকের এই বিশেষ আড্ডা আহা তাল নিয়ে। তো আমাদের এই তাল যে এই করার ব্যাপারটা, মানে ওই আসতে আসতে ঘুষতে ঘুষতে ব্যাপারটার একটা সুন্দর জায়গায় পৌঁছয়, এবং এর থেকে বিরিয়ানি বানানো খুব সহজ, তবুও খাওয়ার লোভটা কিন্তু আমাদের তালের থেকে বড় কিছু হতে পারে না। অবশেষে তিনটে তালের কাঁধ বের করে যখন উঠে দাঁড়ালাম বা দাঁড়াবেন আপনিও, তখন নিজেকে মাটুলের বড় দিদি মনে হবে, কারণ বাড়ির গাছের দুটো নারকেল ভেঙে বৌদি কুড়িয়ে দিল, তারপর তালের কাঁথে পরিমাণ মতো নারকেল কোড়া, কলা, চিনি, ময়দা দিয়ে ভালো করে ফেটিয়ে মাখানো হলো। তারপর সেটিকে কড়াইতে সর্ষের তেল গরম হয়ে গেল, যাওয়ার পর সেই মাখা থেকে বড়ার আকারে একটু একটু করে নিয়ে তেলে ছেড়ে দিতে হবে, আর সেগুলো টোপা টোপা হয়ে ফুলে উঠে লেডিকেনির মতো রং ধরতেই আপনি কিন্তু ছাঁকনি দিয়ে টুক করে ব্যাপারটা তুলে নেবেন। তবে এইসব খাবারের সঙ্গে না খেয়ে পরের দিন ঠান্ডা করে বেশি ভালো লাগবে। আর কি ভালো লাগবে সেই নামটাও কিন্তু বলবো, একথাও যাবে না, আবারও ফিরে আসছি কয়েকটা গানের পর আহা তালের কথা নিয়ে। মানে তালের কথা তাল রাখতে না পারলে না হারিয়ে যাবেন, তাই তাল ধরে রাখতে হবে। এখন গানের তালে আমরা পৌঁছব, সঙ্গে থাকুন।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে। ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর আজ আড্ডা চলছে তাল, তালের কথা নিয়ে। তো দেখতে দেখতে আমাদের সময় যেমন শেষের মুখে, ঠিক সেরকমভাবেই আমরা যদি একটু ভাবি, মানে দুটো চারটে করে খেতে খেতে কখন যে পুড়িয়ে যায়, টের পাওয়া যায় না কিন্তু সেই তাল। বিরতির আগে যে আড্ডাটা চলছিল আমাদের তাল ফুরুলি নিয়ে, তো তাল ক্ষীর বানানোর জন্য আগে থেকে খানিকটা তালের কাঁথ সরিয়ে রাখা হয়েছিল এবং অন্য কড়াইতে তার সঙ্গে গুঁড়ো দুধ, চিনি ও নারকেল কুড়া দিয়ে গ্যাসে বসিয়ে ভালো করে নাড়তে নাড়তেই কখন যে সেটা একটা দুর্দান্ত রেসিপিতে তৈরি হয়ে যায় তা কিন্তু একমাত্র জীবের স্বাদই বলতে পারে। তো নাড়তে নাড়তে শুকিয়ে এলে খোয়া ক্ষীর মিশিয়ে নামিয়ে দিলেই তৈরি হয়ে যায় কিন্তু আরেকটা প্রিয় জিনিস, যেটা নিয়ে বলছিলাম, তাল ক্ষীর। তো এমনি এমনি করেই খাওয়া যায় এবং হাতে গড়া নরম নুডির সঙ্গে খেতেও কিন্তু বেশ বেশ ভালো লাগে। তো আমরা যারা তালের ভক্ত, এবং সত্যি কথা বলতে এর তো কোনো সেরকম ওই নির্দিষ্ট দিন নেই, ওই জন্মাষ্টমীর ব্যাপারটা যেটা প্রথমে দিকে বলেছিলাম তা তো ঠিকই, কিন্তু এই ব্যাপারটা খেতে গেলে এরকম নির্দিষ্ট কোনো দিন মেনে ব্যাপারটা হয় না, যখন তখন আয়েস করেই তালের ব্যাপারটা কিন্তু সম্ভব। আসলে তাল তো অগ্রহ পাহাও যায়, সেক্ষেত্রে এরকম ব্যাপার নেই বছরের একটা সময়ে তাল পাওয়া যাবে আর পাওয়া যাবে না, বা এরকম একটা ব্যাপারও আর এখন নেই এই সময় দাঁড়িয়ে। তো সেহেতু তাল ক্ষীর আপনি কিন্তু নিজের মতো করে সুন্দর করে যে কোনো উৎসবে ব্যবহারও করতে পারেন, হয়তো হতেই পারে সেটা কোনো জন্মদিনের উৎসব, সেখানেও কিন্তু তাল ক্ষীর খুব যত্ন করে আপনি বানিয়েও নিতে পারেন। তো আমাদের আড্ডা আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে আবার কোনো এক নতুন আড্ডার আসরে। থাকবো আমি সৌভিক গান মুসাফির নিয়ে, ভালো থাকুন আর এভাবেই শুনতে থাকুন 24x7 অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে ডট।

0: আসে না।
1: কিছু মানুষ সত্যি আমাদের জীবন থেকে হারিয়ে যায়, আর থেকে যায় তাদের দেওয়া প্রিয় নামগুলো, যেগুলোকে আমরা ডাকনাম বলে থাকি। আমার ছোটবেলার সব থেকে প্রিয় বন্ধু যে, সে হারিয়ে গেছে। এক বিশেষ মাধ্যমে কথা হওয়ার সঙ্গে সঙ্গে একটা সময় কথাটা বন্ধ হয়ে গেছে, কিন্তু তার দেওয়া প্রিয় নামটা রয়ে গেছে। আপনারও নিশ্চয়ই এরকম প্রচুর বন্ধুবান্ধব আছে যারা হয়তো আপনার জীবন থেকে হারিয়ে গেছে, কিন্তু তাদের দেওয়া নামগুলো রয়ে গেছে। আমাকে কিন্তু জানান। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার +447503965712। শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, টাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আপনি শুনছেন রেডিও বাংলানেট.com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং। কথা হচ্ছিল ডাক নাম নিয়ে, আর প্রসঙ্গ যখন বন্ধুদের দেওয়া ডাক নাম, সেটা তো মজার হতেই হবে। স্কুল জীবনে আমার মনে আছে আমার নিজের নামে আমাকে খুব কম ডাকা হতো। আমার বেশ কিছু মজার নাম আছে, সেগুলো আমি আপনার সঙ্গে শেয়ার করব। আমার বন্ধুরা মানে আমার সবথেকে প্রিয় যে নামটা ছিল সেটা ছিল গুবলু। গুনু, আলু, এই তিনটে নাম আমাকে স্কুল জীবনে আমার বিশেষ তিনজন বন্ধু দিয়েছিল। তারা হয়তো আজকে আমার জীবন থেকে হারিয়ে গেছে, কিন্তু এই নামগুলো মনে পড়লেই সেই সময়টার কথা মনে পড়ে যায়। আপনিও নিশ্চয়ই শুনে মুচকি মুচকি হাসছেন, কারণ আপনারও স্কুল জীবন হোক বা বাড়িতে প্রচুর মজার মজার নাম আছে নিশ্চয়ই। আমাকে জানিয়ে দিন, হোয়াটসঅ্যাপ নাম্বারটা একবার মনে করিয়ে দিই, +447503965712। ছটপট আমাকে জানিয়ে দিন। আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম মন যখন নিরুদ্দেশ। হ্যাঁ, যেটা নিয়ে কথা হচ্ছিল সেটা হলো ডাক নাম। আর একটা বিশেষ ব্যাপার ভেবে দেখেছেন, এই যে বাংলা শব্দের একটা আলাদা মাধুর্য আছে। যেমন একটি শব্দ যদি আগে পরে বসিয়ে দিই তাহলে বিষয়টা অন্যরকম হয়ে যায়। মানে যেই মানুষটাকে আপনি ভালোবেসে ডাক নাম দিয়েছেন তার যদি নাম ডাক হয়, মানে একটা শব্দ যদি আমি এদিক ওদিক করে দিই তাহলে আপনি সব থেকে বেশি সেই মানুষটার জন্য খুশি হবেন। ডাক নাম থেকে সেই মানুষটার যখন নাম ডাক হবে আপনার আনন্দটা তার থেকেও দ্বিগুণ হবে। কারণ ডাক নাম আমরা সবাইকে দিই না, খুব প্রিয় মানুষ, খুব কাছের মানুষ, খুব আদরের মানুষদের আমরা সেই নামটা দিয়ে থাকি। শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম মন যখন নিরুদ্দেশ। ফিরছি গানের বিরতির পর।
1: আমার

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মিঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়,
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

0: ফেলেছি তোমায়।
1: ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং। ডাকনাম নিয়ে কথা হলেই অনেক কিছু মনে পড়ে যায়। ছেলেবেলার এক বিশেষ কথা মনে পড়ে যায়। আমি যখন দেখতাম ছোটবেলায় আমাকে প্রত্যেকে ভিন্ন ভিন্ন নামে ডাকতো, আমারও খুব ইচ্ছা হতো নিজেকে ভালোবেসে একটা নাম উপহার দিই। আমি ছোটবেলায় নিজেকে ভালোবেসে অ্যানি নামটা উপহার দিয়েছিলাম এবং সময়ের সাথে সাথে বন্ধুরা সেই নামে ডাকতে শুরু করে। আমার ইচ্ছে ছিল যখন আমি রেডিওর এপারে বসে আপনার সঙ্গে কথা বলবো, আপনি আমাকে এই নামে চিনবেন, অ্যানি। আজকে যখন আমি আপনার সঙ্গে কথা বলি, আজকে আমার পরিচয় কিন্তু অ্যানি আপনার কাছে। তাই নিজেকে ভালোবেসে একটা নাম দিয়েই ফেলুন। এখনও যদি নিজেকে ভালোবেসে নাম না দিয়ে থাকেন, এবার থেকে দিয়ে দিন। আর আমাকে জানান আপনি নিজেকে ভালোবেসে কী নাম দিয়েছেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিশ্চয়ই আপনার মনে আছে। যদি না মনে থাকে তাহলে আমি আপনার জন্য আবার বলছি, +447503965712। শুনতে থাকুন রেডিও বাংলা নেট .com। মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ, শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
4: ঘর রাজা পরদেশী এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশীর সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
5: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

ফিরে এলাম কয়েকটা গানের পরে। আমি রয়েছি আপনার সঙ্গে অ্যানি, রং বেরং নিয়ে। ডাক নামগুলোই ভালোবাসার শিলমোহর। আমার খুব কাছের একজন মানুষ আছে যাকে আমি ভালোবাসার সূর্যমুখী বলে ডাকি। ওর ছোট থেকেই সূর্যমুখী ফুল খুব পছন্দের, আর ও নিজেও ঠিক সূর্যমুখীর মতোই জলজল করে। সেই মানুষটা আমাকে মেঘ বালিকা বলে ডাকে। আপনারও নিশ্চয়ই আপনার বন্ধুদের সঙ্গে এরকম বিশেষ কিছু নাম রয়েছে, আপনি সেগুলো হয়তো জানাতে চাইছেন, আমাকে কিন্তু জানাতে পারেন আমাদের অফিশিয়াল পেজ রেডিও বাংলা নেট। সেখানে যদি আপনার ফলো না করা থাকে তাহলে অবশ্যই এখন গিয়ে একটা ফলো করে দিন, আর আমাকে ঝটপট মেসেজ করে দিন আপনার মনের যাবতীয় কথা। তাহলে আজ আসি, কালকে আমি জানাবো আপনার কোনো ডাক নাম বা আপনার মনের কোনো কথা। শুনতে থাকুন রেডিও বাংলা নেট.com, মন যখন নিরুদ্দেশ।

radiobangladesh.com UK-র একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা চলে এসেছি আমাদের আজকের পপকর্নের আড্ডা নিয়ে। আমরা এই পুরো সপ্তাহই গল্পে গল্পে রয়েছি ইউএসএর জর্জিয়া রাজ্যে, আর সেখানেই আমরা আজকে একেবারে পৌঁছে গেছি সেই রাজ্যের উচ্চতম যে পয়েন্ট, সেই ব্রাসটাউন বোল্ডে। আর সেখানে যাওয়ার এবং সেখান থেকে দেখার যে অভিজ্ঞতা, সেই সব কিছুই আজকে শেয়ার করব আপনার সঙ্গে আমাদের পপকর্নের আড্ডায়। তবে তার আগে শুনব গান, চলুন শুনে নি পরপর তিনটে গান, তারপর ফিরছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। তাই কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com মন যখন নিরুদ্দেশ।

0: তবে কেমন হতো তুমি বলো তো,
1: তুমি বলো,
0: না না তুমি বলো,
1: না তুমি বলো,
0: তুমি বলো,
1: তুমি বলো,
0: তুমি
1: তুমি বলো,
0: তুমি।

উত্তর আমেরিকার দক্ষিণ পূর্ব প্রান্তের রাজ্য জর্জিয়া, আর সেখানকার উচ্চতম পয়েন্ট ব্রাসটাউন বোল্ট, আর সেখানেই আমরা আজকে রয়েছি গল্পে গল্পে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আর সঙ্গে রয়েছি আমি অনামিকা পপকর্ন নিয়ে। আমরা এই যে এই জর্জিয়া রাজ্যের উচ্চতম এই যে পয়েন্টটি, সেই ব্রাসটাউন বোল্ট, সেখানে পৌঁছতে গেলে কি করতে হবে? নিজেদের গাড়ি নিয়ে তো অবশ্যই যাওয়া যেতে পারে, সেখানে রয়েছে পার্কিং লট, সেখানে গাড়ি পার্ক করে সেখানে রেস্টরুম রয়েছে, ফ্রেশ হয়ে নিয়ে তারপর একেবারে পৌঁছে যাওয়া যায় অবজারভেটরি টাওয়ারে। আর সেখানে যাওয়ার জন্য রয়েছে শাটল বাসের ব্যবস্থা, আর যারা হাইকিং করতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু রয়েছে সুবন্দোবস্ত। খুব সুন্দর করে পথ তৈরি করা রয়েছে, তাই অনায়াসে পায়ে হেঁটেও কিন্তু পৌঁছে যাওয়া যায় সেই উচ্চতম জায়গায়। আর সেখানে গিয়ে কি দেখা যায় সেটাও আমি আপনার সঙ্গে শেয়ার করব। তবে এখন শুনবো গান, ফিরছি গানের ওপারে আমি অনামিকা পপকর্ন নিয়ে। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায়
0: কথায়, কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

ব্রাস টাউন বোল্ট উত্তর আমেরিকার জর্জিয়া রাজ্যের উচ্চতম পয়েন্ট এটি। সমুদ্র তট থেকে প্রায় 5,000 ফুট উঁচুতে অবস্থিত এই জায়গাতে প্রাকৃতিক সৌন্দর্য চোখ জুড়িয়ে যায়, আর সেখানে পৌঁছানোর পরে কি দেখবেন সেই সবকিছু শেয়ার করব আপনার সঙ্গে আমাদের পপকর্নের আড্ডায়। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আর সঙ্গে রয়েছি আমি অনামিকা। এই অবজারভেটরি টাওয়ারের ওপরে রয়েছে একটা অডিটোরিয়াম মতো, যেখানে ফিল্ম দেখানো হয় এই ব্রাস টাউন বোল্ড এর ওপরে, যেখানে এই ব্রাস টাউন বোল্ড সম্বন্ধে আরো ভালো করে জানা যায়। এখানে 4টি সিজনকেই কিন্তু খুব সুন্দরভাবে দেখা যায়, খুব সুন্দরভাবে উপভোগ করা যায়। এখানে রয়েছে নানা প্রজাতির সমস্ত প্রাণীরা, আর এই অবজারভেটরি টাওয়ারের ওপর থেকে পাহাড়ের রেঞ্জটা এত সুন্দর করে দেখা যায়। উত্তর পূর্ব পশ্চিম এই যে 4টি দিকে 4 রকমের সৌন্দর্য যেন আপনার চোখকে একেবারে জুড়িয়ে দেবে। তবে ওই যে ফটো তুলতে কিন্তু ভোলা যাবে না, যদিও বা আপনি ফটো তুলতে তুলতে ক্লান্ত হয়ে যান, কিন্তু আপনার মন ক্লান্ত হবে না এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে। এই ব্রাস টাউন বোল্ড নিয়ে আরো কথা জানবো, তবে এখন শুনবো গান। ফিরছি গানের ওপারে আমি অনামিকা পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060, আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
4: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
5: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

রেডিও বাংলানেট ডট কমে শুনছেন পপকর্ন, আর সঙ্গে রয়েছি আমি অনামিকা। আমাদের আজকের পপকর্নের আড্ডায় আমরা কথা বলছি উত্তর আমেরিকার জর্জিয়া রাজ্যের উচ্চতম যে পয়েন্ট ব্রাসটাউন বোল্ট নিয়ে, সেখানে যাওয়ার অভিজ্ঞতা, সেখানে যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা উপভোগ করার অভিজ্ঞতা শেয়ার করছিলাম আপনার সঙ্গে। এখানে এই অবজারভেটরি টাওয়ারের একেবারে ওপরে এখানে কিন্তু একটা মিউজিয়ামও রয়েছে, আর সেখানে ঘুরলে এই ব্রাসটাউন বোল্টের ইতিহাস সম্পর্কে আরও ভালো করে জানা যায়। এবার সব দেখার পরে এবার ফেরার পালা। ফেরার সময় আবার শাটল বাসেও ফেরা যায়, আবার ইচ্ছে করলে এই পাহাড়ি পথ বেয়ে হেঁটেও নামা যায়। আর এই পাহাড়ি পথে হাঁটা একটা মজা হলো, যদিও চড়াই উত্তরায়ে কষ্ট তো আছেই, তার থেকেও যেটা মজার সেটা হলো এখানে এই পাহাড়ি সৌন্দর্য, পাহাড়ি গাছপালা আর বিশেষ করে রডোডেনড্রন ফুলের ওই সৌন্দর্য সব উপভোগ করতে করতে নামা, সেটা যেন নিমেষেই ওই হাঁটার কষ্টটাকে ভুলিয়ে দেয়। সেই সৌন্দর্য উপভোগ করতে করতেই চলুন পায়ে পায়ে আমরা নেবে পড়ি এই অবজারভেটরি টাওয়ার থেকে নিচে। এখন শুনব গান, দুটো গান শুনেই ফিরছি আবার আমাদের আড্ডায়। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ,

পরপর দুটো গান ছিল আপনার জন্য। গানের পর ফিরে এসেছি আমি অনামিকা আমাদের আজকের পপকর্নের আড্ডা নিয়ে, যেখানে আমরা আজকে কথা বলছি উত্তর আমেরিকার দক্ষিণ পূর্ব দিকের রাজ্য জর্জিয়া আর সেখানকার হাইস্ট পয়েন্ট ব্রাসটাউন বোল্ট নিয়ে। আর এইভাবেই গল্পে গল্পে আমরা পৌঁছে গেছি একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে, যেখানে ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি আজকের মতো চলে গেলেও আগামী কাল থেকে একই সময় আবার চলে আসব পপকর্নে, আপনাকে শোনাবো এই গল্পে গল্পে আমাদের জর্জিয়া রাজ্যটি ঘুরে দেখার আরো একটি সুন্দর জায়গার গল্প। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com। মন যখন

মনের জানালা খুলে দিলাম, দমকা হাওয়া লাগলো এসে, তাই মন কেমনের এলোমেলো ভাবনা ছিল যত উড়িয়ে দিলাম। বারান্দায় এক চিলতে রোদ্দুর, দুটি শালিক কল্প করছে ভারী, আমিও গেলাম গুটি গুটি পায়ে। এবার হবে গল্প, আড্ডা, মজা, বিনোদনের খবর আর গান। এভাবেই গল্প গানে আঁকিবুকি কাটতে সোম থেকে শুক্র পপকর্ন নিয়ে হাজির হয়ে যাব আমি অনামিকা, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

0: কি?
1: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। কি তৈরি তো ব্যাগ ট্যাগ গুছিয়ে নিন এবার?

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে, মন যখন নিরুদ্দেশ।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর রাজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharrajapardesi.labdesi.in।
3: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়।
4: হঠাৎ সামনে স্মৃতিদের খোসানিয়ে সামনে যদি যায় সে এই পথ দিয়ে,
3: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
5: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দ একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ, আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল, আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর রাজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharrajapardesi.labdesi.in।
6: হারানো দিনের গান থেকে নতুন দিনের গান শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে, মন যখন নিরুদ্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরাস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
4: কথা হোক তোমারও,
5: কথা হোক আমারও,
4: কখনো শৌভিক,
5: কখনো অনামিকা,
4: কখনো মিঠো বাউলের সুর,
5: কখনো সুদূর নীহারিকা,
4: কখনো তুমুল হাসি,
5: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
4: যদি হয় এপারের চিঠি।
5: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
6: কথায় কথায়।
4: কথায় কথায় কথা হোক তোমারও,
5: কথা হোক আমারও।

থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহা থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

0: বাঙালি মানেই গানের অন্ধ ভক্ত,
1: কারোর কাছে বাংলা গান মানেই জীবনের উচ্ছ্বাস। আবার কারোর কাছে প্রেমের ফাগুন মাস, কারোর কাছে বাংলা গান এখনো যেন সেই নস্টালজিয়া। আবার কারোর মতে গানে গানে সেই পুরনো দিনে হারিয়ে যাওয়া।
2: একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে।
0: আর এবার সেই সব ভালো লাগা অনুভূতি রেডিও বাংলা নেট.কম এর নিবেদন, হারানো সুর প্রতি শনিবার শুনতে একদম ভুলবেন না।